নিতুম পিনে আলাম জি রাজাই মেক আংডেং আলং লং সিং তেরন লাপেন হেলভিলিন তিমু পিয়াং বং চিহু চিপুট আর জুই লং জি পরফাইট্রক্সিরা মিনিট প্লিকিয়াবা পর্ণাং লিতুম আসন আসন লুন চিতো আর জুই লং জি পরফাইনের কেবরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম আসন আসন কার্বি লিরমিয়ালুন আর জুই লং জি পরফাইসের কেবরা মিনিট ক্রিপ হ পর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামার জানালুন আর জুই লং জি পরফাইসের কেবরা মিনিট প্লিকিয়াবা ফ পর্ণাং লিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুই লং জি পরফাই কেবরা মিনিট ক্রিপ হ পর্ণাং লিতুম লামজি রাজাই মেক আংডেং আলং ডক্টর লিপসন রং পিপেন লামজির আর জুই লং জি পরফাই কেবরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম আসন আসন আসামিস লামার জানালুন আর জুই লং জি পরফাইক্রি সিয়া পর্ণাং লিতুম নিং আরলো আলাম থে জাইমেক আংডেং আলং ফুলমুটি তেরন পি আনিং আরলো আলাম থে আর জুই লং জি লাপেন সুয়ারলো সিয়াং টং আজাইমেক আংডেং আলং নারু রংহাং পি লাপেন হারবমন রং পিয়াং বং চিহু চিপুট আর জুই লং জি পরফাই প্লি রা মিনিট থং কেবা পর্ণাং লিতুম আসন আসন ডিমাসা লুনবারিম আর জুই লং জি পরফাই প্লি রা মিনিট প্লিকেবরা ফ পর্ণাং লিতুম আসন আসন বড়ো লুনবারিম আর জুই লং জি পরফাই ফ পর্ণাং লিতুম রং রূপ আজাই মেক আংডেং আলং সিমোরা ইংলিং পি লাপেন হুনালি তেরন পিয়াং বং চিহু চিপুট আর জুই লং জি পরফাই ফ রা মিনিট থং কেবা পর্ণাং লিতুম পিনিয়া সারলাম থে আর জুই লং জি পরফাই ফরা মিনিট থংকেবরা এসিয়া পর্ণাং লিতুম আসন আসন কার্বি লুনবারিম আর জুই লং জি পরফাই ফরা মিনিট ফকেবা পর্ণাং লিতুম লামজি রাজাই মেক আংডেং আলং ডক্টর দিলীপ কাথার পেন লামজির আর জুই লং জি পরফাই ট্রকা পর্ণাং লিতুম চুপাং রেং চোলানা আজাই মেক আংডেং আলং ডক্টর রুকাসান্তে রাংলা পেন হেলভিলিন তিমুং পিয়াং বং সোয়াইন ফিভার আপুথা চিহু চিপুট আর জুই লং জি পরফাই ট্রকরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামার জানালুন আর জুই লং জি পরফাই ট্রকসিয়া পর্ণাং লিতুম আসন আসন কার্বি ডেড লং রিচিং হনালুন আর জুই লং জি পরফাই ট্রকসিরা মিনিট ক্রিপ হ পর্ণাং লিতুম আসন আসন আসামিস লামার জান কালিয়ালুন আর জুই লং জি পরফাই ট্রকসিরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম অক প্রাণাজাই মেক আং ডেঙ্গালং ডেঙ্গু আকিসু আপুথাক ডক্টর লিনডক রং পি লাপেন ট্রিসি রং পি পিয়াং বং চিহু চিপুট আর জুই লং জি পরফাইনিয়ার কেবা পর্ণাং লিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুই লং জি পরফাইনের কেবরা মিনিট ক্রিপ হ পর্ণাং লিতুম জুটাং হার চিয়া জাই মেক আং ডেঙ্গালং কামসিং টিসু লাপেন হেলভিলিন তিমুং পিয়াং বং চিহু চিপুট আর জুই লং জি পরফাইসের কেবরা মিনিট ক্রিপ হ পর্ণাং লিতুম লামজির রাজাই মেক আং ডেঙ্গালং ডক্টর সেমসিং সিনার পেন লামজির আর জুই লং জি লাপেন পরফাইসের কেবরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম আসন আসন কার্পি লামার জানালুন আর জুই লং জি লাপন হ্যান্ডলো পিনিয়া ট্রান্সমিশন লং কে রত কাপার জুজি আজাই মেকি লাকে আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রগ্রা মিনিট ফ প্লেংটি ডক ডক লাসিনাং লিতুম দিল্লি পেন কাপাচেটাক ইংলিশ আলাম পেন বিরতা আর জুই লংপো

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন লং কপি পিয়া যায় মেক্সিকে রদ কাপার জুপনিক জিমা নন পেন চিথান মেক্সিনাং পরফাই ট্রকরা মিনিট কেবা পর্ণাং লিতুম আসন আসন কাংদু কার্ডমালুন আর জুইক লংজি পরফাই ট্রকরা মিনিট থংকেপ্রা ফ পর্ণাং লিতুম পিনিয়া হিরজির আর জুইক লংজি পরফাই ট্রকরা মিনিট থংকেপ্রা সিরকেবা পর্ণাং লিতুম পিনিয়া সারলামথি আর জুইক লংজি পরফাই ট্রকরা মিনিট প্লিকেবা পর্ণাং লিতুম আসন আসন কার্বিলুন বারিম আর জুইক লংজি পরফাই ট্রকসিরা মিনিট কেবা পর্ণাং

লাপনপর্ণা লিতুম কর ইবিসি কার্বি আংলং পেন কিলোনালুন আর্জু ইকলং টাংলো আদুন থুতা কর ইবিসি কার্বি আংলং পেন কিলোনালুন আর্জু ইক সিনং আলুনালাম থে নি কেরেং আচি থে

আলাংলি পেন কিলুন জিয়ালুনকে হিজু ফানকে হ্যাং আলুন কার্বিয়াখায়াং বং হিজু ফানকে হ্যাং তাই ইসি আজু ট্যাংলো লাবাংস আজু ট্যাং নাংকে প্ল্যাং আফোর কিমোকে হাকো হোদ বিনং ও পো ফান আংজি রুপিয়াবাং কাছনে কাহলো আপদ চেচাকুন এ মাছি হেম প্যান দাম জুইলো লাবাংস আফি আং টন কি রোসি আংজি রুপিয়া সুপিয়াবাং সুপাংকি সুপাংকেট লং লকলো লাসি আংজি রুপিয়াবাং আচিকলি আলং আন মান পেং প্যান আচিকলি আলং নাং হুমরি নাং ককলো লাসি নন পুতা পুলো এচেকলে আফান চেন্নেক হলো কার টাংপু তো তাংতে আর জুয়েক সিনাং লাবাং সোয়ালুন

0: রিমুনাক আসানসি দো কক সেতা মো পেন নিলি কে নি পথত কেছি রুই থুল ফুরকিমু লঙ্কে লকে প্রিন্ন লংসে লামি লাসি লাহেনল লাসি কা তোরা বাঙে নন টাঙ্গা মাহা পেন ডাং লক পেন এডভার্টাইজমেন্ট বাং দানাং সুন পিকল নন কে পেপার কেনাং নিয়ে জয় নি প্রাইভেট এডভার্টাইজমেন্ট নঙা হই টাংল লাসো মাসি লা নন কা পারেং ইয়া ফান আকি সুম থে পিক
1: নাং চুরুইক পিকল নাংলি ফান প্রিন্ট মিডিয়া তোমা কিসুং আকি জয় মা লাসো পুথাক নাংলি গি থান পাজির মিয়া পট নিলি নাংলি ফানাঙ্কার জুঠুকাং তুঙালাম থে এ পিনি ডিজিটাল কায়াল পুনাং হ প্রিন্ট মিডিয়া তুমি পি কুসনা সাই কি তেং পেনসি ইং টাং উঞ্জি মাতে রেং উঞ্জি লাসো পুথাক নাংলি থান পাজির মি ইজি মা
0: লাসো বাং নিলি গে মাথা তিং পুলোতে কাই কাছে ফারলু জেনারেশন কাছে লাসো লংগে পাছে তন্দন কে আকে নাং সত ইলি পুন মুনি তোমা কাই লংল সং থাকছে নন ইন্ডিয়াতে ডিজিটাল পুল আমি মোবাইল ক্যান ই ইলেকট্র পেন নন পুল নাং পেমেন্ট নয় ডিজিটাল কাইল লাসে নন বাঙে ইয়াতলা অনলাইন পেমেন্ট লাসো ইউনি পেন নাং কক সে মুনি লাই ল এটিএম হে বাং মুনি ব্যাংক দাম ও এদাল ডাক্তার জয় কেল ঠিক সঙ্গ থাকছি মিডিয়া লংটা মো প্যানেলি পোসানসি ইলেকট্রনিক মতে ডিজিটাল কায় লং পাচে টন ইয়ে ফানকে ই চ্যানেল ই পেপার পু ক্লাং নাম কব লাসে লাইসি পাচে টন নাং পো লাসো লং থি পুলো নাং ন নিলি থেকার নিলি তো থেকার লংটা ইসি নিউজ পেপার কে পাকলাং বমল থেকার লং লাসো জিতু নন কলম আলা নন কে দাম বম আপির থি লং কাপাচে টন ইয়ে ফানসি ফেসবুক অলংটা ইংপুদন ল ফেসবুক অলংটা লাসো নিউজ কনে ডাক্তার পোস্ট ল ঠিক সো না থাকছে ই পেপার তা নিলি তুম আং বংলম চেংল তা ননকে মোবাইল পুবম কাশিক সাক ফাইন্যান্সিয়ালি কাশিক সাক জয়নি এমালা নিলি তুম ওয়েবসাইট কাছি রিদিউন এ জগমাত লা ই পেপারটা ক্লাংতে অফিস মে লাগে নিলি থেকার এজ এ হোল স্টেট অলং পো না ন্যাশনাল লং পো নয় ইন্টারন্যাশনাল লং পো নয় আলাসি লাহাই বাং গেলাসি লাসো ই পেপার পাচ্ছে তনল ফেসবুক নাই পু দামল সঙ্গ থাকছি আঝাক আঝাক ইউটিউব লং দান বি টাংল প্ল্যাটফর্ম ইসি ইসি লং বিদুন টাংল লাসি নন বাং কে ডাক্তার নন ইলেকট্রনিক ওয়ার্সন আঝাক কি বিটা দু নাং কক জো লাসো দু কক পারে ফাঁক সেটা মনি তুম লাসি ইসি লাহানল নন থেকার বলতে ইসি কে চেং বানিল কেক্লেম আজনি থিরক্লং আজনি আমেন পেন বাংরে পুল নাং নন হোয়াটসঅ্যাপ লং গ্রুপ নয় তা পেনা আন্দো নন থেকার পু ফেসবুক লং দা থেকার পুলতে মুনি তুম ডাকলাং সেটা ইসি কাংনেক মেমে তাদু ইনিং এজাং যে তাদু ইনিং কে ওই তাদু ইংনেক মেমে তাদু থেকার পু হরমু বাংলা স নিউজ পেপার পপুলারিটি তো কে ফারো কেউ এ নাই তা ফারো হিনি বাক থেকার পু আমেন নাং কে কপি দুন ফেসবুক নাং কাং পু দুন দো পিক থেকার আর নিবাং দাও পুপু জলা সো বাং দো লা কে ইসি আং থেকল থেকার পপুলারিটি দোল থেকার ফান ইসি ক্রেডিবিলিটি দোল লাসো ইয়নে সি লাগদাং আছে থাংসি আমেন পেন আলাং তোমা চ্যানেল আলাং তোমা কেনে অ্যাকাউন্ট কাপা পপুলারিটি সাবস্ক্রাইবার ভিউয়ার্স কাপং ফানসি লান ক্লেম নুন পুসে মাথালো সেটা আজহাক তঙ্গে কামাং হুতা দোল রে সেট তো মঙ্গল পাংথেক পামে দোল জলা হাইল হরমু মঙ্গে লাসি আকাই কস আকাই সিগে দাম্বম না লাগে পাছে তন্ন নাং কপো
1: ডিজিটাল কায় নাং কি লেপেন প্রিন্ট মিডিয়া আজি থে জুজি দক দক পুয়াশন সে কি অং দু তুমি কানিং জেলো আজি থে জুজি দক দক মাতে ইসি ডিজিটাল কায় নাং কি লেপেন গিরেং থুমি মাতে রিভলিউশন পুয়াশন সে প্রিন্ট মিডিয়া ফানাং লিগে থেকল এগুলো
0: লাদাখ বাংকে ইলেকট্রনিক মিডিয়া ল সোশ্যাল মিডিয়া ল লাহাই নাকি ক্লাঙাজ এনে পেন প্রিন্ট মিডিয়া কে কিঠি গেদোগে দোপিক নন কার্বি আংলং তা পুলনাং ইতির 2011-12-13 লানিংকানকে থমলম কে কার্বি আংলং ডিফু পেন জাসে মেট পেপার

লাপনাপর্ণং লিতুম কে সি এস হাওড়াঘাট পেন কিলোনালুন আর্জুইক লংটাংল আদুন্থু কে সি এস বলংকমাজি পেন কিলোনালুন আর্জুইক সিনাং আলোনালাম থি কার্ডম কার্ডম কেথেয়ামান।

লাপুয়ান পর্ণাং লিটু কে সি এস বালি পাথার বেন কিলুনালুন আর জুইক লং টাংলো আদুন্থু ধনসিং তেরন লাপেন আরি সাং হওয়া তুমপেন কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থি নিপিয়ালাম নি কাচিংহন চেনাম।

লাপুয়ান অপর্ণা লিটুম মন্দে সৌরং ভারবেন কিলুনালুন আর জু ইকলং টাংল আদুন্থু ফ্রেসিং টিসু লাপেন নিতু তিমুপি কিলুনালুন আর জু ইক সিনাং আলুনালাম থে এ মেক হিনি নি আসন ইলিমুনিত আকায়া লং পারিসো মিরমির পাকর জং মিরমির আহুত নিংচিং সামকে মাজক আলং তাদু চুবোচি আকায়া লং কাংহন লাপেন নিংচিং সামকে আকেনাংসত লাসিলা বাংসোয়ালুন আলং পাজির মিদামল এ মেক হিনি নি আসনলি ইতুমতা কাইকি তাদোরা পেট নাংপু তাংতে আর্জুইক সিনাং লাবাংসোয়ালুন

লাপনপর্ণা লিতু তেরে নাম লাম আর্জনা লংপেন উদিত নারায়ণ লাপেন আলকা ইয়গ্নি কিলোনালুন আর্জুয়িক লং টাংল আদুন্ধু পিয়ার কিয়া তো দর্ণা কিয়া লাম আর্জনা লংপেন কমল খান কিলোনালুন আর্জুয়িক সিনং আলোনালাম থি ও ও জানি জানা।

লাপন অপর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামার জানালুন আর জুইগলং টাংল লাকি আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাইসির কেবরা মিনিট প্লি কেবরা ফ প্লেং টাংল লাসি আদন্থু ইংলিশ আলু না যাই মেকাং ডেঙালং কেচেংসি টেলর সুইফ প্যান কিলুন আলুন আর জুইক সিনাং আলুনালাম থি ফিয়ারলেস

lapon apornang litum ason ason english salon arjui klong tanglo laki akashwani dipu jaime kewang lake fm benalong pen megahertz pharu isira tokbora sirke news on air app lapen ris app along pen sitaminang litum akashwani dipu ajaime arjui iklongji kenang sot ka pachini alamjir arjui tha thengpi kelang tomon lapen arki kachi hopen ke khanga banglo থেংপি থেংপ্রাং লাপেন ইং নাম না কেবির পেনা জক কেরেং এট

লাপন অপর্ণাং লিতু রামধেনু লামার্জনা লংপেন জুবলি বড়া লাপেন দীক্ষু কিলোনালুন আর্জুইক লংটংল আদুন্থু অহেতুক লাম আর্জনা লংপেন জুবিন গার্ড কিলোনালুন আর্জুইক সিনং আলুনালাম থি লাহে লাহে

লাপোয়ানা পর্ণা লিতুম রদর সিঠি লাম আর্জানা লংপেন জুবিন গার্ড কিলুন আলুন আর জুইক লংটাংল আদুন্থু আগ্নিসাক্ষী লাম আর্জানা লংপেন জুবিন গার্ড কিলুন আলুন আর জু টুইক সিনাং আলুন আলাম থে জীবনে প্রতিপলে।

0: lapon apornang litum ason ason assamese lamar janalun arjrik longtanglo lake akashwani tiphu
1: কোনকাল করা ভাই প্লিজ কোনকাল করা
2: আন কোন ম্যাচ আছে নাকি
1: ঠিক তেনুকাই ধরা ভাই ব্যাংকলৈ যাব লাগে ককাক লৈ।

0: লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ক্রিসি প্লেংটাংল লাসি আদন্থু নিং আরলো আলামথে আজাই মেকাং দেঙালং ফুলমতি তেরনপি আনিং আরলো আলামথে আরজুইক সিনাং
1: কার্ডম নিলিমেন কে সাংপি ফুলমতি তেরনপি নিলিহেম রংথ্যাং ডিফু ওয়ার্ড নম্বর সেভেন নীলিনন পিডব্লিউ ডি ডিপার্টমেন্ট অলংসি বোরেং আওয়ার সাই ক্লেম্ব লাপেন রাত আকামতা ক্লেম্পন বং কার্বি কাচারহে আজুতাং কাংথুর লাপেন কে পাচি থাং পঞ্জিয়া ফান রাসিংজা সং পুই ইসিয়া সং নীলি তুমসেং ল লাপেন লাসং নন পিনিং আন নিংকান ক্রিকেটম দাম্বম ল লাপেন নীলি হালাস সং অলং কং চুনবাং পি আর পুসি ক্লেম্বং লাসি নীলি রাত আফান কেপাচি নিজি আলাম থে বাঙ্গে লসন হেল নিং কেহাং থিদুং নাংজি লাপেন ইলি কে ক্লেমজি আকাম আলং কাকাম খে বা কিসুং কাতরা কে ফোকে দুপিকজি তেবন সেতা সুং দেরলে পুচিরুই ফাক নাংনে লাপেন কাবর ইয়ে বাং কাইটে ইনিং আলু চিপা দুয়ার নাংজি লসন থাক থাকসি নীলিতা লামে রামে আনিং কান বাং নীলি নিং আবে দেরল লামে রামে কিদুঞ্জি নীলি নিং হাং পিক হাং পিক আসন লো তেবন সেতামে নীলি কিদুন আরিয়াবে দুন ল হালাসো হুদ লামা কাং থুর আমে আসন সি নীলি থেক দুন লং লো আমার নীলি পালে দুন হাই হেদে পালে দুন হাই হেদে ল হেম চেবাং জুই লসো হেম চেবাং জুই পেন নীলি আকো নিং চেমা থালো ইমি থাং আলাম ইমি থাং আলং রি ইমি থাং আমুদিত আংসি আলং লে নি কুপিয় পশি কে পালে দুন হাই হেদে পু আমার সে আকো নীলি নিং চেমা থাঠুলো আপন নিকে নন কে লসো কাম বাং কে ক্লেম বেক পু পমাসি দুন বম ল ক্লেম বম ল নীলি নন আন কিতাব তা পাক ফ আন কিতাব দকটাং লো লাসি টকটাং ল লাপেন টকবম জেলা লাপেন কেউং দুং নীলি নিং আলু কাই কে কিচি বিবের আলাম থে বাঙ্গে লাসন হেল কার্বি আরন বারিম আজুতাং কাং থুর লাপেন কেরাই কম ফানসি নীলি কাইটা কাম ক্লেম বম ল ক্লেন পম বম পো নিজে লিজা কং দু টিকে লাঞ্চ হল
0: লাপন আপনার লিতুম ফুলমতি তেরনপি আনিং আরলো আলামথে আরজুই ক্লংটাং ল আদুন্থু সোয়ারলো সিয়াংটং আজাই মেকাং দেঙালং ইংলং কার্লু আপুথাক নারু রংহাং পি পেন চিহু চিপুট আরজুইক সিনাং আলাংলি পেন চিহু চিপুট পঞ্জি কে হারবামন রং পি ততাংতে আরজুইক সিনাং আলাংলি তুম পেন চিহু চিপুট আলামজির
2: সোয়ারলো আসিয়াংটং পু আজাই মেক নাকার জুদুন আরা দো আনা পানসি তামে কার্ডম বাজার ইগল পিনি কে এলি তামা কোপাই কিমি পু আসন ল কপি পন্মা পোলো দাংতে কার্বি ইংল আংকাং সোয়ারলো আং বং পেন কাং তুইবিং ইংলং কার্লু দুন চেং পোলো তাংতে আলাং লিতা ইনুত আবং ফি ইগল লাসন সি সুরিহিনীরা ক্রেট থক্সি আনিং কান আলাংলি আমা মাতে আসাম মন্টেনিয়ারিং এসোসিয়েশন লাপেন কার্বি আংলং মন্টেনিয়ারিং এসোসিয়েশন মাতে থিহেক পেন কামাপু আতুমপেন চেলাংসি মেন্টক কংরি পিকপু লাবাংস অংলং আফুচং আন কার্লু পালে দুনলু লাবাংস অংলং লাকে লাদাক পু অলংরি অলংসিদু লাপেন আংলং কাং তুইসি তামি সুরি থ্রগ্রা ফারোহিনী রা ফকেপ মিটার্স আন্দু লাপেন আলাংলি কি কামাপু অলংসি তামি আজাক দেংক্লুই পেন আরপু কাচেরাপ দুন দু আবং ফি ইকলু আলাংলি মেন লাকে সাংপি নারো রংহাং পিপু লাপেন কচু ফপন আতেংসি আলাংলি সি তামি পিনি নিলিতুম আকাশবাণী ডিফু স্টুডিও অলং বাংসি নিলিতুম মাইক্রোফোন আথেংনু নাই নিতাংলো লাসিনি আপ্রাংসি নংলি ফান নিলিতুম আকাশবাণী ডিফু আবিতুং পেন নিগংসাম আকার্ডম নাম পাজের ইগলো কার্ডম
3: কার্ডম
2: তাংতে কেচেংসি এলাম থে নিলি নংলি ফান আরজু ইগলা মন্টেনিয়ারিং মতে ইংলং কার্লুজি আফান ইবাং আলিন কিচকলিম অকপ্রান লাপেন মেন্টাল হেলথ মতে কিমাথা কিচকবান কিনাং সদ্দু মানি

0: đi đun đun bên cái bên ăn sumar bên thằng long lo
1: Kama long ki deng pon ki jum nai arta do ma ko an arta pen lo ki deng pon ke
0: bên đi
1: ki
0: tin
1: kom
0: kia
1: nai
0: là ki tok ki lang ta lang det pot bên đây exam bên em mà đi đi
1: kala
0: chỉ là số bên đây cái năng suất pot bên đây 7 mà 8 9 10 bên lo bớt thì chance bị pon jalo
1: tang ten la son thak thak sinang li Assam Mountain Association la tum long ta arpu do don ikma
0: oh da bangke ave
1: oh.
0: Asam Mountaineer Association tum bangke hola bangke itum bangke collaborate piya he
1: kala
0: alang li tumta chance mang nang pipon wa join ni chichu la men tokang rita kar pe dunong le especially thanks to IMF lo pen ke la ama tum lo pen ke la kama members ki hoy tum phanta churu lo mane ni li la an ki badun long lo
1: kala
0: adim adim ta li dunong lo mane li mane dam long le pe adim ta Kashmir ta ju dun long lo Kashmir lo Ladakh lo lan da pali dun long lo
1: tang den nang le la bangso anglong kaludun mentok kangri pik pu ko son me sin nang li kaludun long lok la la so pu thak nai than pon ek tha
0: mane ni ke ladies tum mang ke kom u di re swaru tum mang ke he
1: kala
0: ama se dak ni li korti lo jirpi lo loti chari rong pipi pu ni li tum bhaini ase ing vai pon le he em pen ke la dak pen ang ki dun tu ke sar henry david teron pu hola bangta ela da everest lo hola bang sini tum ma se mentorang dun yel he khoda dun lo select lo ban ke first pen na ki cheng pen na thanik del he mane khoda ke low vegetation o asinang mentally prepare nang ji ki ban ang ji physically fit unang ji pu mat sinang than pen masi li tum 1 month to se mane adapt morning walk lo evening walk lo mane ta ta chitong po walk dam dam yel ti mane la lut ki keri un ma un ema palam le khoda ke sonop ke oxygen level kom u pelo
1: kala
0: ladak po adim long mangke po masi chance long tun penili tum dun lo dak pen ama tum da du hatam si ki ong le tapu karbiang long pen mangke nili tum bhai ni be pen pen pusona miss lo ti chari le em pen ke sar david sar henry sar banang dun lo ke cheng si ladak ke li ani bangke lan tu te bane adim ke me ke lang pen hai pen masi la kisu mane te hang kisu la hai vegetation computer thang ta experience ma ke batu te he
1: kala
0: api ga jag joni la da long do eda phi jin tu ben to kangri base camp mane ke li ke cheng ji adim an he aso nang ke pon ban ke kang sam ta prek dak jalo ko so kang sam ke prek a vegetation ke ba pe ma sab so so hi son ke li tu mang che thek long lo a ma si jin tu main karlu arni bang ke ama pen bhai ni pen ke dak di fu pen ke ni tem bang ke thom si ala men tu jitu apik lon ke samidam long chit lo
1: me sanalam ni la bang ke tang te la bang song long ka lu ji afan hormu hota ma tang te la kinang sot asona mong rosit pen dang lok lo pe ri hai bang ke nali tum me thang si ka che sik pon lo ma tang te hala association ma asong dom si nali tum phanang ki pi ek lo
0: pi ri bang ke akar om hota ke akang sam ka prek pot o
1: kala
0: ora tum sin sop anglon pen
1: angisik
0: pila a fis pen danglok
1: misan alam ni lamang ke inglong kalu aputhak owe kimi atuma phan nangli copy a message lo ki pikang tung ke
0: mane nili bangi pudam ji ke osmartum akimi tum phan bang ke mane join dun mane phong le join dun pote dak chini po pisi ki do gawe onke e inglong kalu le pusanta do do ya jhak tum ke he ta dak le pali dun lo pote lan chini po
1: kala
0: বেহদাকে আরাকি হরমু হাবাঙ্কে এনলংলে ফোন মোবাইল ইউজ লংলে মানে কো আন্ডেস নে ফি পেন মানে কোনসে দাক আলাং তুম গা সারভাইভ ফোন জিম বলা হাইতা লাং তুম ফান এক্সপেরিয়েন্স লং পপলাম নে হে
1: কলা
0: দাস নিলি বাঙ্কে কি পুদাম জি বাঙ্কে জয়েন দুন থা এক্সপেরিয়েন্স এন দুন থা পিয়াল বাং রান ওবে কি মিতে মান মাঙ্গে মানে কো আনসিলি স্টেমিনা কে দো চিচিনি পো এপেন দাক টিম ওয়ার্ক এ ক্লেম পেন কো পিসিয়ালি দো ওবে মানে আলা মাথাং স্মার্ট স্মার্ট মেটা লাং তুম চিচিনি পো থেক লং পোলা দা
1: কলা জোরোপার পিকলনি tangte pini ke studio ghoria pod ke chok iklo pod si ele tum chi ho chi put alam mang ke tapon leng ton pon iklo na nang li le pon asai ki ong ang bang ben si tambe aporna chi pi pen ele tum studio long bang pen inglong kalu aputhak la pen inglong alu ji pulote ko pi pi asan among se ke nang ji ma la hai aputhak nang ge than la pen nang ba chi ni thega pon ali phan choro par pek lo puthat nang li phan lan se akang tu yang dang kalu don thai ji phan ar nam bari thele her ju mina pa pi don iklo na la si pini jeh chipot alam theke la pan le ing tan pan iklona kardom
2: la pona pornang litum naro rong hangpi la pen harbamon rong piang bong inglong karlu puthak chihu chipot arjuik long tanglo lakia akashwani diphu non studio ghuria por

ফাইক্রি সিরা মিনিট থংকে প্লেংটাং লি আদুন থুনা লিটু মুম্বাই পেন কাপাচিটেক বিবিধ ভারতীয় জাইমেক আর্জুইক লংপো পরফাই হিনিয়া পর পেনাং লিটুম মিড ডে নিউজ ইংলিশ আলামপেন আর্জুইক লংজি পরফাই হিনিরা মিনিট ক্রে ফ পরনাং লিটুম দিল্লি পেন লেথত কাপাচিটেক দো পেহর সমাচার হিন্দি আলামপেন আর্জুইক লংজি লাপেন পরফাই হিনিরা মিনিট থংকে পরনাং লিটুম মুম্বাই পেন কাপাচিটেক বিবিধ ভারতীয় জাইমেক আর্জু থুলং ইকজি।

লাগে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেঙ্গে বাং লাগে মিডিয়াম ভেভেলং মিটার্স ভারু ফ্লিরা ক্রে সিরা টকবর ফো কিলোহার সালং ভারু ট্রক সিরা এঙ্কর আসির ক্যাব লাপেন এফ এম লংকে ভারু সিরাই সিরা টকবর ট্রক মেগাহার্স পিনিকে জাখং নিফায় হিনি থেমানানি

0: লংরি আলাম, হিন্দি আলাম আবাংকে দেট পি আলাম, লাপেন ইংলিশ আলাম আবাংকে সুমিন্দার আদাং পি আলাম হকপন্ন কিরিপ আংকুংপেন পুথত চেথানপন সেনাং আফ্রাংসি ইপি আলাম কেপাংদাং আহিন লো কাচারলি আলং কেডেংপন পেডাং আন আসন থেকপনং ইপি আলামকে মুনিত আতুম ফু ফি আংথুন পেন ওয়াংবম আক্রং লাম লাপেন জুতাং আহিন পেনলে লাং পাংবার দাম তামে ভারত আদেত কাচিংরি লাপেন নিং ইসিপেট কেদু থেক ইসি কাংথিমলিম আদেত ন নামাত ভারত আংকাং আলং সুরি সিরা ভারত সক্রা ফকেব্রাহিনী কানিংজে আলামদু লাপেন ইং কয়রাহিনী আবাংকে লু কাচারলি মাতে কনস্টিটিউশন পেন কেডেংপন সরকারি পেনসি ইসি রিকগনেশন আলাম দেংপন কিরিপাংকুংহিনী ভারত আদেত কাচারি আরন আতেং পেন আর্টিকল আনম্বর এং কয়রা শ্রীকেপ লাপেন থংকেপ আতেং পেন দেট পি আমুলুক আতুম আফান জুতাং লাপেন লু কাচারলি আজাকং কিপি পাদুপন পিনি নিলি লামথে লান পেন থান পেনসি ইংটন গকল
1: লাপুয়ানসি মন্ডর টেরন পেন কে থানপন লামজির আর্জিক লংথাংল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু দনমারিয়া দুন্থু লুনবারি মাংডেং দাম এগলো নাং পিনি লুনবারি মাংডেং আলং আফ্রাংসি কাবান রং ফারপি পেন কে লুনা লুন আর্জিক লংপো আলুন কে সের দিহুন আলুন আর্জিক সেনা

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিং ডেঙে বাংলাকে মিডিয়াম ওয়েভ লং মিটার্স ফারু প্লিরা ক্রি সিরা হাটক বরফ কিলো হর্স লং ফারু ঠক সিরা হিং করা সির ক্যাব লাপেন এফ এম লং কে ফারু ইসিরা ইসিরা টক বর ঠক মেগা হার্স দনমালি লুনবারি মাং ডেঙে লং আদন থু শরৎ পে পেন কে লুন আলুন আর্জুক লং পো আলুন কে আধা মশার আলুন আর্জুক সেনা

0: Rosalong Hong, kopi ni kacip prek lah. Ali tu muncut lah, son tu malah. Nang li tunggu pangreng lah, Rosalong Hong bangke.
1: Rosalong Hong ke pangreng bangke, Joycet. Abe Mars tami la tumpan ki unu e la pen. Ki cupu sitami la tumpan ke ili kopi ma ke kipi. Pek e punon, kopi ni babarvo punon. Pine Henry ki upi punon la hai sitami la tumpan ke cu.
0: Ki cu chong wai we e.
1: Ki cu chong wai we. La pen ronga pek bangke. La tumbangke pangreng busita me alin sita me komhek la pen theder pik la tumbangke la si ronga phak bangke an pangreng re ki the bangke de titi la pen kachu jor hu sita me hedi ador bang jum hek titi cross along hong jong si pangreng pulote la bangke a an gi pi sita me ili tum ko puluma matha jok phlot lo ili ko pima ke pi la ge chulo la tu la pen la bangke alin sita me kachu jor long hedi ong pik pik la pen la Cikluyon po trok pangreng lo te la bangke ni tum chujor long.
0: Tang tin pangreng det pen cikluyon ko anaphisi ki jor jor long.
1: Adhoga long hong ke cikluyon po cikluyon trok la anta jor long. La pen adhiyo ko tum ke theder che da tum tha du la tum bangke chujor long le la anna por ke. La pen pangreng mese na tum bangke alin sita me du ulo he la cikluyon po trok ang bong ta. Jehaka long hong bangke ni kane si anta le rok titi
0: kopi posela ning kani sinta le rok titi la
1: tuma bangke ke the hedi the bangke de titilo mati adhoke o apoka hilong do kok pola sta me chu the go e jat je po ke the chington de titi na sining kani sian sta me ni tum pangrang nang kok titi la bangke
0: antila na mo panang lipulo la rong along hong ke ador jum hek titi po ka cho yor sta kopi kopi posela rong along hong ke ador jum hek titi la
1: at he pangreng sta me la tum bangke Here re. A contel a contel la pulin paro tan ho la son ka chu jor long bangge kom. La si la bang ali kom.
0: Tang te nang li tum ge long hong ki jor ke na. A jon tong ki jor ma mate ko son se ki jor jor no.
1: Ni li tum la pulo a dhoga long hong bangge la pu ar pu mama si jor det ti lo he. A jon ben la be pari tum jong si. আর পুম বেন পন দে পুপুলো তেল আর পুমসি লুদুন দে দিল না পেন ধক ব্যাং এ কুপি আহপেন গে মিঠ্যাং থাত প আলিন সেটা মে মিঠ্যাং ছু জর জর পো না পেন আহপেন গে হেদিলা এ মিঠ্যাং থাত প আধক তুম গেলা পাক আক্রেং কে চুয় নিং হ্যাং তুম তা দোমা দিদি না সিনলা পাক্রেং প আক্রেং সেটা মে জর পো লা সন
0: tang te mo pe nang li bulo aja ha long hong ke a jon se jor re ti tipu tang te la a jon ki jor dong ali ke do ma mate la long hong that det ta tu pu la so ke tha tong ali ke do ma mate a jon ki jor se ali ke do lo
1: ali bang ke sibet lo he la a kreng ke jor le ali ke du pu ta li lo ar pum le ke jor le ali du pu ta lo sibet lo muthe la ar pum pen le jor sta me la pala ke the long pen si puluma alin lumati la sitame alin si hisap mati gela kreng bustame la sonlo alin hisap si jorlo nalo adhoga long hong bangke la arpum ben si jorlo arpum ben ke jor bang si ale bangke do chetlo athema la arpum ben jorlo te la phek ka du kobe angthin bustame a phek angthin bustame la bepari tum si sob hisap et pumati imi thang jong si chot ke thap lote pa kreng ben bustame la bangke a phek angthin mangke la pu imi thang stame chupo la banga ko alin stame kom to hek lipo dr minus lipo la si ke me nai lo la arpum pi de da bang si ke me lo
0: tang te la long hong ki jor hut ku pu ana dor se nang li tung ki jor jor lo
1: non ma lom ke la ali ne hisab lo la si par ilin paro ke thom bulo te la kontel kontel ai bulo ma lin phoke punon lin troke punon la son be parit men ching ki pol an sini tum ni li tum sta me long long la he la an dor si pi dun dun lo e me thang yong si la pu e jor pote alin le
0: long hong atum ta avor dudo la so avor hut bang nang li tum ko son se la avor ka pa jok ji e phanang li tum ki claim claim lo
1: o la mang ke la pulo a hut pen ke kang sam hut si ta me long hong atum la pu kang sam ki chung la son sta me dudo ma ti di a hut pen ke claim hur ti ti he la son pote la tum phan o la so long hong ke a phu ge su lu ba a dhog tum bang ke an chu chi de কিছু পাংক্রি বে লাসন স্তামে দুদু লাসি লাসন পুলোতে ইতি পাংরেং বে রাতুমি চিনি ল আফুগে সুলু পুপংকে নিতুম মিথ্যাং হে মালং বাঙ্গে হুটপেন কে রিক্যাং হে রিক্যাং কেহু লাহাই পিপ হুটপেন কে মেদে টেটি হুটপেন কে

কাৰ্বি আংলং, নেলি স্কুলিং কে ক্রিজ্যোতি ইংলিশ স্কুল হাদা কামাচি নেলি স্কুলিং তা পাতাংলো মেট্রিক কাদগুবি তাং এডপেন আনসি নেলি আকো কলেজ টুন্থুলো নগাঁও নগাঁও পেন তাং এড আকো নেলি এন্ট্রেন্স কাদগুবি নীল তাহাল চুপি দুন মাত ভেটেনারি হিন নাত বাঁচি নিলি গেলং মাত ভেটেনারি নিলি লুদুন চকলো কেচারলি দুন হালো কলেজ অফ ভেটেনারি সায়েন্স খানাপাড়ালো নিলি 2009 আনি কানসি কে লুদুন পেন 2015 আনি কান বাংকে নিলি নাং চনলো ডিগ্রি লংলো লা পেন না ফি নিলি মাস্টার ডিগ্রি তা আকো লুদুন তু ফিট মাস্টার ডিগ্রি তাং ডেট পেন নিলি পিএইচডি কি লুদুন আঞ্চলাং মাতপু সাকরি পু সাইনাত মিলি লং থুল মাত পিএইচডি বাং তন্দু নাং কলো মালো পু সাই চেকলেম নাসি নিলি মানে নং জয়েন দুন দেলো নিলি কেচেং সি কে সামিলাং সো ব্লক লং সি কেক্লেম আন পেন সামিলাং সো ব্লক পেন আকো নিলি

0: แต่มาซะตามิกิจูกิจุนตาหลังดุนังก็ปอสิกุปิกุซอนอะกิจุอิลีผักอพันกิปีซิผักออกปรันกิเมจิลาตามินังลิทันอีกแท้ๆ
1: ฉลังลาบลบเตกอร์บิยังลงลงนอลมเกฟาร์มเมอร์มุคาตาคอมเมอร์เชียลอะฟาร์มเมอร์ตุมซิกิองโลปอดนาตุมตามินังอันฟาร์มเมอร์ตุมเคเอเวียร์เนสดุโลเจอุนอันกิเคนามาดานาตาบอร์อีโล
0: กะลา
1: เอตุมลาฮอร์เซราพีตาพิเมซิตาลาลองซีบาลานซ์ไดท์เคเมนเทนนุนฮันบอร์อีนังจีนอนซอซอนพีพิโลฮอร์เซราซิตาพิโลปุซิตาอะคาเพรกฮอร์มูโปรตีนไดท์แมนทูตามิบาเป็นเอล่าคิชเชนวิสมุขาอีตุ้มล่าหูฮันหูกระดูกวิมุขาแล้วให้เป็นอ่ะก็ทิ้งพิอาร์วูอันเด็กทิ้งพิอาร์วูเคหลงชูจันบ่ายสี่ example อิงคูอาร์วูนั่นตาชุดเดียดละตุ้มเ
0: ค
1: ส่วนนักทักษิณอ่ะกับเพล็กด้านหน้ากระดูกวิลงเป็นมันเป็นปังบุยเป็นพิเมย์เอจุลาบุตรไอซีออปชั่นดูนลมเคเอจุลาตาพิเมย
0: ์แ
1: ล้วดักซีมิกซ์ดูนังพออ่ะด้านหน้าลงซีละส่วนตาพิเมย์แล้วตาไอซีออปชั่นละดังซีcommercial na se ke mathalo bolo te ke namadana one of the best option la banke la ke namadana bangle pilo bolo te doana be na diet balance ta dakma si maintain det po
0: kala no me pegalam lo nang churo lo nang le phan la so betha ke than pajir mi apo tang te nona bangke ka pregang deng li tumdam thunang phaka ki su mu het pen pini li tum ga chitong la pen ga chingki las ke nang sot alama bangle lu tumdam thulo nang mu pen nang li pulo infectious la pen non infectious kar biang long along kijum ne akisu swine fever la soputhak kuson pen sila sokisu kilong ma kachiun ma mate kuson sila sokisu la da itu mahawar long nang kile rok ma la soputhak ta menang lithan pajir mi ponik thate
1: itum any normally kadogobi ke swine fever pusining jelo sita swine fever ke soni do esike classical swine fever esike african swine fever
0: kala
1: classical swine fever ke itum long nang ke doa juring piglo do bomlo
0: kala
1: like isi viral disease virus pin si ki un like rna virus la so virus ke non ke common thulap atenglo
0: kala
1: si pray itum long ji ke fever pu am hadak award doko fever mane aphuso pigi
0: kala
1: itum hodai tala temperature ke langlote high pigi aphuso pig aphuso pig ji along hong ba chuchi det pula তুম থেক দু নি যে আফু সো ও চুচি দে পুপু রাত তুম লালো ইসিকে চুচি দে পোলা আহুপেঙ্কে কাছিং অক দুজি আহুপেঙ্কে বুডি লং লহংকে লক লং সে বেশি থেকলং জি হে বুডি র্যাশ র্যাশেস মুখা দুজি থেকলং জি আনপেন প্রায় জংসি আপরপেন ট্রিটমেন্ট লং নুন দে ইয়াত ইয়ে পুলোতে আলহং ঠিলত থেক কালা আলাম থে চুচি দে পোপট কেডিমান আফিকে ঠিল জি লাসি লাসোয়া কি সুপকে প্রায় চি উন লহং টু লহং চি উন দেলো
0: kala
1: anpen lohong pen lohong chota kali aku munit tumta jongsi otlo kisu tanga lohong phan otlo od det pen ke aku ke mi lohong od dam polo tela so kisu ke dunjui po
0: kala
1: apen eson bangke market long tum non jor bomta hadak ta jongsi la infected a lohong se ke jor la so infected a lohong a ok ditum chipon det po hem aku achuria men pen jongsi emina lohong chipida lobte la so a kisu ta pla puta dun thek angke infected alang mukha kado lang lo dana lo kado wi longta la so hormuk aso ke so ke la so virus ke dunjui po
0: kala
1: la si kachiri nei bang la helo ang bang ta jong si long hong pang reng lo pulote la so ke so pen ke ke jog ji apan ke itum vaccination bang se hodai ta use tang po
0: kala
1: classical swine fever a vaccine ke available non ke veterinary department pen si la ke ke joy si ke pi angke laswa vaccination ke program system si non ki ki pipi nilitum laswa program phutak le dangli lo pulote vaccine pila po and every 6 month soima lote laswa vaccine bang repeat thunang ji non mang ke laswa vaccine ke government long supply do available lage long la pini si la program pang cheng lo pulote kadu go bia long ho ta pila po laswa vaccine mang ke la pen laswa akisu ke jong si sapu un lok lo মানে না লহং কে সো দেলো পুলোতে মানে কি পাতং পেন টং সে কট পেন ভেটেনারিয়া ডক্টর তুমহান বা ভেটেনারি নং কে ক্লেম আ মুনি তুমহান ইনফর্ম নাম দেত নং জি আন পেন ফডাগ ইনফর্ম পুতে মুনি তু বাং পো ট্রিটমেন্ট নং পিলো পুলোতে আলং হো মুখা মানে কি মিডিয়া জি আ চান্সেস থে ও লা পেন পুঠো দাম থুলো নং আফ্রিকান সোয়াইন ফিভার সো আফ্রিকান সোয়াইন ফিভার কে কিসু কে আজুরিং পিগলো আফ্রিকান আদিম মেসি কে দোলো আসো কিছু কে আমি এনকে

0: ching da la si African swine fever pula India ke nang lutli aju ding pikla adumarae countries mukha ke itum information ke long teng pulote aprang pen du bomb lo pusi karjulo then ba China puno Myanmar tum pustala so akisu nang lolot pusi ni karjulo African swine fever India long itum ang thek ke long ching ke 2020 an inkan Arunachal Pradesh and Assam itum dak nang dolo
1: kala
0: pedang an area affected lo nangke itum karbiang long tala sokeso nang ludun choklo la sokeso ta pray similar with classical swine fever pray chimilai lo tum duita sita a virus bang belek belek anta lage dna virus african swine fever bangke african swine fever ke very mane intang pik a virus kam ke thi kangdang lo pulote ikup nang safa pilor parong mense along hong do an be anang safa pilor po সিমটম কে প্রায় চিমিলাই লোলা পেন ক্লাসিক্যাল সোয়াইন ফিভার পেন আর ফুসো পিকজি টেম্পারেচার একদম দু পিকজি লাই সনল পেন লাপেন বেহারা হালা বুডি রেসেসটা দুজি আংকে আলোহ মুখা আনচুচি ডেট খাংজাং প পু দুজয় প টটলুন পু দুজয় প লাপেন আনিংহাং হেলো এজাতাকে ক্লেমজি আফান আংকে প্রেগনেন্ট আলো হং দু পুটে এবর্শনকে 100% এবর্শনকে দোবেক প লাপেন বেহারা লা সলো হংকে 100% থিবেক প লাহানকে মর্টেলিটি বাং হাই পিক লা তুমি থিবেক পোলাকে লা সোকে সোলে উন্ডো পোলোতে কিপা মি উনা অপশন হবে ট্রিটমেন্ট কেথা আবে লাহানকে তুম এনেকে লাগনাম লোতে ভাইরাল ডিজিজ ফানকে ট্রিটমেন্ট আবে পাওয়াই ফিট সেটা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান মানকে মানে এলা কি থিজিয়া পরবাং আশাবাদ জিরো ডিং চালাসি লা সব আংবং হন নিতুম জংসি সিমটোমেটিক ট্রিটমেন্ট পিডুনো পোটে লা তুমবাং মানে কেরেং আক চান্সেস দো সেটা আফ্রিকান সোয়াইন ফিভার লংকে লা সো হরমু উনে আফ্রিকান সোয়াইন ফিভার লোক বাতাই সি ইয়ংসি কি উনলো পুলোতে নিতুম ট্রিটমেন্ট কি পিদুন লং ইয়া আর চান্সেস কম পিকান লা সব প্রাং সি ছিল তেটি আহুট ব্যাংকে আদা প্রাং সি আদা প্রাং মেন্সি জো আফু সু উপ আর্নিং আসাম কে লং ছিল তা দুদু আর ভাইরাস কে কাংডাং প্রাপিক স্প্রেড প্রাপিক বেলে এসন মাঙ্গে লা লং হং টু লং হং তা স্প্রেড দেলো লা তুমাং বং জংসি কন্টেক্ট কলো পুলোতে লা সোয়া ভাইরাস কে লগে উন্ডুন বেক পো লাপে না ভেরা মুনিতুম জংসি মানে মানা মুনিত বাং হলা কিছু টাঙালো হং ফান অটল আকি মিল অট দাম তেলা সবাই রাস্তা সন্তা দুন জুইটা থেক লাপেন বেহেরাকে আকো আমুন নিলিং নিং জি আসন বোজার পেন জসিলা আফ্রিকান সোয়াইন ফিভার আলো হং কে জ্বর কক লো আংকে লা সোয়ালো হং অক বাসি পন লো আংকে মিনাং আচুরি বাং লাতুম চলং পড়ব পেলা পুতা দুন জুই পো লাপেন বেহেরা লাতুম হানকে ওয়াইল পিক্স মানে হাবির আলো হং লাতুম হই পেন তা লা সোয়া ডিজিজ কে ট্রান্সফার উন আনপেন ইসিয়া আর টিক্স দু লাসো টিক্স পেন্টা মানে লাতুমা আংরু লহে লাসো আংরু পেন্টা লাসো আকেসুকে দুঞ্জুইতা থে এনকে আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে নিলতুম পিনি আনতা মানে ট্রিটমেন্ট আবেলো ভ্যাকসিনেশন তা আবেলো থাং তা আবেলো লাকে উনসি উন এলাং পিনি আনতা ভ্যাকসিন তা আবেলাং পিনি আনতা আজিং পিকলো আনতা ভ্যাকসিন পিনি আনতা সোমারুন এলাং নন মাংকে লাসি লাহানকে কন্ট্রোল করিকে অনলি কে বায়োসিকিউরিটি আনবেলো তো বায়োসিকিউরিটি পুলোতে কসমসি ইসিয়া ফার্ম চিকিম্পা মেনাং প ফার্ম লং কসমসি মানে আকাপ্রেক আপ্রেক অ্যানিমেলস পাপা লুট লং লিদের নংজি লং হং আকাপ্রেক আলং হং মুখা পুমাত পওয়ান লং লিদের নংজি ইসিয়া ফার্ম দলু পুলো তাংতে আকিমিয়া লং হং চানলু পুলোতে হদাই তাক হদাক আলা কিন্তু ও কেন লং মাংকে পনাংনে কেচেং মাংকে কোয়ারেন্টাইন সি বিনংজি কোয়ারেন্টাইন বিদেট পেন কেদিন ফিসি লাসো লং হং থাং থেলু পানসি হলা তুমলং মিক্স দু নংজি আমপেন জংসি দানাকে জ্বর দানাকে বানা গাড়ি পুসিতা দানাকে বান গাড়ি সেটা হদায় তা সাফা দুন বেড়ান প এই তুমলং হলা ডাক ফুটবাত পুইসি সিস্টেম দু ফুটবাত সমার দুন মে ডাক পটাশিয়াম পার মাঙ্গেনে পটাশ পুপু লাসো পটাশ আলাং পেন বিসি মুনি তুমুখা কিরবাং কেদাম সেটা লাসো পটাশ আলাং লসি পু দংসি হলা ফার্মলং এপ্রোচ নাংজি আমপেন উনান উনকে ড্রেস তা কাপ্রেক নাংজি ফার্মলং ড্রেস বাং কাপ্রেক নাংজি আমপেন নালি হংকে বার ড্রেস মাং বেলেগ নাংজি লা দুইটা ড্রেসকে বেলেগ বেলেগ ডোবেক নাং পো লাসি ফার্ম চিকিমলো পোটে হদাকসি অসুবিধা চিকলেম জান নাং পো নহলে খালিতে এলা নালি ড্রেস লো মাসি আ ভাইরাস নাং দুন জুইতা থাক কিং অবলং মাতা নাং দুন জুইতা থাক অ লাসি ইংডাং প্রাপ পিক লাসি বায়ো সিকিউরিটি পোহরমু মাং মেনটেন পিক নাংজি আ লা মেনটেন উন এলো পোলোতে আফ্রিকান সোয়াইন ফিভার কে লাগে মানে কি উন প্রাপ পিক লো আমপেন লালে এঙ্কে ইতুমা মেন ইতুমা ইস্যু বাংকে ইতুম কার্বি আংলো মাংকে রং সরকে লাসো হরমু বাং মানে মেনটেন উনে দে তাই সি কে সেক সাকডো ফার্ম চিকিম দে প ইন্টারেস্টেড ফার্মার দোজি ফার্ম চিকিম জি রং সর তুমাংটা আলা ফাম আলং হং কিলাং পিদাম পো লুত পিদাম চকটিটি

0: जी उन आन उनके किम्पामे अहम सि सेमार पिनंग जी
1: कला
0: पु बिरिलों पु कोक लोग यात के केसो की उना चांसेस दो पिगलो
1: कला
0: लासे अहम दो बेग नंग जी आ सार नंग दो बेग नंग जी आर बी फोपे दे नंग जी आर नी गदो बे पेंसिता अलंग तुम हान अति बिन लोंग पो अन पेन बाउंड्री दो नंग जी बायो सिक्योरिटी लो ला बंके न तुम बाउंड्री चि बिन नंग जी ला पेन नॉर्मली पुसन फुटपाथ पोटास लांग पेन फुटपाथ आ फैसिलिटीज बांग चि बिन नंग जी लापेन मुनि तुम्फान नाले तुम उनान उनके के बांग लोंग रेस्ट्रिक्शन पिनंग जी मारा पी मिथान तो हल हाय पु फडाक पपालु दम चोक लोंग लिदर नंग जी लता इसी ऑप्शन दलो कंट्रोल कोरि फान नाले तुम वैक्सीनेशन बांग मेंटेन नंग जी रेगुलर डिवॉर्मिंग डिवॉर्मिंग माने पिलु दवाय इंटरवल इसीसी इंटरवल लोपलोते पिलु दवाय ता पिदुन बम नंग जी आको उन पुलोते रेकॉर्ड कीपिंग लबांग इम्पोर्टेंट ओ नाले तुम रेकॉर्ड कीपिंग जी भी नंग जी रजिस्टर लो मेंटेन नंग जी कोमालो हों से कोसोन मा कोसोलो हों से आरटा को आनो मा पहाई टच मेंटेन नंग प्रेग्नेंट दोलो पुते हला तुम हंटा आको रेकॉर्ड एक्स्ट्रा सी जी भी पो नंग जी हला आको दाना के पी पुसिता नाले तुम दाना मुखाता चिलांग लाभ नंग जी आ हिसाब दो हाई हिसाब मुखा चिलांग लाभ नंग उन पुलोते नाले तुम नितुम वेटनरी डॉक्टर्स तुम पेले कंसल्ट चोक लहाय बंके लपेन बहरा নীল তুম লাসো কিছু আফ্রিকান সোয়াইন ফিভার বা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফিট সেটা লাসো কিছু ফানকে নীল তুম টাইম টু টাইম এভিয়ারনেস পিবিয়ার রং সর তুম হান লাসো কিছু ফুটাক এভিয়ারনেস সি পি নালে তুম হান পিবিয়ার দি নান উনকে নালে তুম লাসো কিছু জং সি কার্যুদ্দু নংলো নানি পেন কার্যুদ্দু নংলো পুরোতে বায়ো সিকিউরিটি বাং নালে তুম স্ট্রিক্টলি চিলাং নাং পো তাকে লহ কাপড়ে আলো হো মুখা বানবি দেন জি লাসো এসেকে উনান উনকে লহ অকটা হাপু পাপালি লে দেন আছুরি মুখা পিপি দেন জি লহ তুমফান কিচেন ওয়েস্ট পিমে সেতালা লহ আছুরি মুখা বাঙ্কে পিপি দেন জি লহ অক হল হাই বাং পিপি দেন জি পেন উনান উনকে হলা সন ইনসেক্টস কাদু উইল হাই পেন মেনটেন নং জি চিটিম তাহ ইংরো তাহলে হাই পেন তা মেনটেন নং জি লা পেন তাও আলাম থে আকে সুদুন জুই তা থেক লাসি রয় বাং আনি বাং তা উন পুলোতে সাফা বেড় নাং জি আলাং তোমা লা ফাক রয় আহ পেন কেলা হি কাদৌ বে হাই দু উপ লা সো জৈনি তা কাপড়ে কাপড়ে কেসু আকো লং লক্ত থেক লাসি লা হাই তা সাফা বেড় নাং পো আর নলম কি কেমিক্যালস এভেলেবল দু কেমিক্যালস না তুম নাম পন রে লা সাফা পামি তা চক
1: সুরোপার পিগলো নাংলি লাসো পুথা কে থানা পাজির মিয়া পর তাতে নাংলি ফান কেপা দুসি আকার জুতা হাই পবন এ মোপেন নাংলি পুলো এ আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে ভ্যাকসিন আবে সেটা মে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফানা বাং কেদো তাতে ইজন ফাক আসো ফিডেট পেন কো আন আরতা আহুসি লাসো আবিজি মে পিনা জে
0: নিলে তুমি থ্রি মান্থস টু মান্থস পেন লাং ডেটেটি সেটা থ্রি মান্থস সিন তুম এনেকে মানে আডেট মানে কি ফিক্স ফিক্স লাসো পেনসি মানে ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন নিতুম পিপো লা পেন থাক আনকে পিমেলো এনকে সিক্স মান্থস এভরি সিক্স মান্থস ইন্টারভেল পিমেলো লবাঙ্কে কোম্পানি ওয়াইজ সাব কাপড়ে একটা দো এহুদিসি কোরিয়ান কোম্পানি ভ্যাকসিন তা নাংলি হালসো কোরিয়ান ভ্যাকসিন কোম্পানিকে টোয়েন্টি ডেজ আসো জোসি টোয়েন্টি ডেজ পেন তা পিমে বুঝলি হালসো ভ্যাকসিন নাং টক সেটা এনেকে নিতুম ইন্ডিয়ান ভ্যাকসিন ইদাক ইন্ডিয়া পেন প্রকিউর ভ্যাকসিন মুখাকে নিতুমকে লান আটা হোট আনসি পিপি টু মান্থস অফ হিসি প্রায়কে পিপি পলো লাতুমকে লান এসেকে আপাই চুলাং চবম জি সো আপাই পেন ইমিউনিটি বাং লাতুম লং লক জি লাসে লাসো এসে খুব বাংকে নিল তুম ভ্যাকসিন বাং পিপে লাসো পেন ফিসি নিতুম ভ্যাকসিন বাংকে পিপি
1: মে পেগলামলো লাসো পুথাক নাং লিগি থান পাজির মিয়া পট তাংতে ইলি গেছে থান নাই কে দো পিগলাং তে মা সেটা মে আপোরালাম দো পট সি পিনি গেলে তুমলা দা আনলে রিবিক চেকলো নাং মো আপোর কাপ্রেক দুলো পুলোতে কাপ্রেক কাপ্রেক কি সো ফানসা মে ইলি কাছে থান জে ফান আপোর এন থুলো নাং তাংতে পিনি নাং লিলা দা আন কে বাং পট নাং লি ফান নাং চুরু পিগলো লপেন নাং লি ফ্রাং কি ক্লেম কি দাম জি আসন আসাই আন সেটা মে এ নাং লি ফান হিরজুমে নাং পিদুনলো লা আন আপোর আনলে ইলি রিবিক চেকলো নাং চুরু লোকে বাং পট
0: কার্ডো
2: লাপানপর নালিটুম চুপাং রেং চোলানা আজয় মেকাং দেলং পেন সুয়েম ফিভার আকেসো অপুথা ডক্টর রূপকা সেন্টেরাং লাপেন হেভলেন তিমুং পিয়াংবং চিহু চিপুত আর্জিগলং টাংলং লাকে আকাশবাণী ডিফু জয়মে কেপাচেটাক পনবম লাকে এফ এম বেন এলং পেন ফারুই সিরাত বড়সের কেপ মেগাহার্স লাপেন ইউজ অন এয়ার এফ পেন টানালিটুম কিন্তু অনাচা মেঘটা আর্জলং ইকজে আদুন্থু

লাপানা পর নালে তো জুবিন গার্ড কিলো নালুন আর্জিক লং টাংল আসামি সালোনা চা মেঘাং দেং লং পেন আদুন্থু আসা বোসলি কিলো নালুন আর্জিক সিনা আলো নালাম তে অভিমানী

0: So hin det pi alang litum chinik poche lake dengu akiso mate malaria mate lake ini tum singjam pasi thang tak man thanang nia son bang dengu symptoms plote lapangke isi hini pukali aka viral ajat viral akiso son thot ne nili tum ki thek long ma lason ki tokateng ke lalo aphu ki sodopo aningke wang da dopo পকে চকর ডপ হটভেটকে পকে দাম মা ডাইরিয়া পু লসন্থত হিন হিন্দু দো বনসিতামে লাসো সিমটমস লোকে দু লাপেন ডেঙ্গি পুকে লাসন পুলর কে উনি বনসিতামে কেসো বাং তান ও পুলোটে আনু কান পেন আিগিজাং লাহাই দোদো আং হো পেন আিগিজাং আপেন বাং লংটা আকে এর আকে এর লাসন বাং প্রক মানে বাং মরক পু লসন দোদো বনসিতামে লাবাংকে সিভিয়ার ও মানে কেসো বাং তান ও পোয়ানি লাহাই বাংকে ঠিক লিখব
1: তাংটি ডক্টর লা ডেঙ্গু কেসো কোনা পেন্সি নাকি প্ল্যাং চেং
0: লা সো কেসো কে আপ্রাং এথম দাক ইন্ডিয়া লংপ্রতে কমন পিকে দেলহি লাপু আদিম ল আপেন আসাম স্টেট লংপ্রতে এথম কে ঠিক লং লং কে ডিব্রুগড় যোরহাট লাপু অলম আপেন গুয়াহাটি অলম লাই সি ঠিক লং লং আপ্রাঙ্কুকে আপেনকে ডেঙ্গু কিছু লাসপট কোসন সি লাসপটকে মান পুকে লাগে তুম ইলিতুম চিঙ্কি এল চিতিম পেন পু সো লাসো চিতিম বাংকে নাহকলে কি দৌ না চিতিম কালি লাসো চিতিম ফান কেনাং সত বাংকে মেইনলি আরবি জাং বারিখা ফি আরবি জাং পেন লাং হাই লাহাই লং মির বিড়ি মা ইতুম ড্রেন লং লং বাং লিলে দেট আলং তার মানে ইতুম পপুকে স্টেগনেন্ট ওয়াটার পো লাসন কি লিলে দেট আলং বাং লং সি লাহাই ডেঙ্গু চিতিম বাং লা কি দো মানে ব্রিদিং গ্রাউন্ড লাসনা আদিম সি লাসনা এনভাইরমেন্ট সি কি কি মেল আপেন লাসন পেন্সি কি চানন লাংবং লাসি লাসন পেন্সি কি খাইল
1: লাপেনতে ডক্টর লাবাংসো কেসো গুপিয়ে পড়া হুৎসি কে লং কে অং ল নিংক্রেং মা আমাতে বারে খা পড়া হুৎল
0: লাসো কেসো কে জানুয়ারি পেন হু ফেব্রুয়ারি লা নিংক্রেং আন্তা লং তা হাই বনস তামে কে খাই নাই আহুত কে বারিখা আফিল নীলিতম মোপেন চিংকিয়েসন বারিখা আফি পুলতে লাসো ডেঙ্গুয়া আচিতিম বাং কেরেং আদিম বাং অং ও তেতি আথে লাংবুং লং লাহাই লং লাং দুপ লাসি কে খাই বাং বেশি তেতি
1: চুরুল ডক্টর লাপেনতে ডক্টর লাবাংসো কিসু কিছু কিজু না লংতা পিনি কিসি নাং জিয়া সন দোমা
0: লা ডেঙ্গু কিসু বাংকে কিসি নি সন বাংকে আজাতাবে স্তামে ইতুম কেথান দন্দন কি লালো লা ডেঙ্গু কিসু পুলটে লাগে ভাইরাল কিসু ল লাসি লাসো কিসু হুটে কোসন পো এ বাং ইতুমে এ বাং আলো লো ইমিউন সিস্টেম প্লতে ইতুমে বাং লং আর্মি ইতুম লাহাই বাং পাকম জুরটিতি লাসি লাসন হুট পুটে কিচু জুন বাং কেসে কালি আরও বেশি চুথুনাং পো আকে মেয়ে আকে মেয়ে হরমু চুনাং পো থেসো তাহ হানকিলির তহ লাহাই বাং চুইকনাং পো লাহাই কেচো পেন পোটে এ বাং চেপাং টাং কোয়ান ল এ বাং চেপাং টাং লা আনসি বেমার তা হির বাং কম ইক চাটপো
1: লাপেন দে ডক্টর লাবাংসো কেসো চলং লো পুলোতে কোয়ান আজির কিডিং ফিসি লাবাংসো কেসো কেমি উন পো
0: ডেঙ্গু কে লং পুলোটে নন নীলি পাবলিক তোমার পাচিনিক পো ডেঙ্গু কে সো পুলোটে আঝা আঝা আসন্দ আঝা তুমকে পুপ ইতুম মাইল ফর্মস তার মানে লাবাংকে ইতুম সিংজাম পাশি সন্থত আফু সোপ আপক সোপ লা পুলোটে কি ফেরি মেমি আসন কে থাং তাহবে লাবাংকে কিচু কি জুন বাং চোপামে কানাং পো লাংবন জুনং পো মিক দেট পো পঞ্চমে কি ফেরি মেমি আসন দো মা পু দো লাবাংকে যদি লা ডেঙ্গু ভাইরাস বাং সিভিয়ার ফর্ম চেট পুলোতে লিতুম মোপেন চিঙ্কি আসন আনুকান পেন আং হোপেন আবি জাং পো লাসন হুট পুলোতে পেশেন্ট বাংকে আবি কে জাং মানে হং পেন্টা আবি জাং পো আর লো ইন্টারনাল ব্লিডিং পু হং পেন্টা আবি জাং পো আপক লংটা লাং কে জমা তা দোদো আপেন আং ফর লংটা লাং জমা দোদো পেন লাসন কন্ডিশন পুলোতে পেশেন্ট তুম বাংকে আইসিউ তানাং ককটিতি আপেন হসপিটাল বাংকে নাং সৎপো এনে কিছু মাইল ফর্ম পুলোতে লাবাংকে সপ্তাহিসি মানি কেপ লান ওয়েট পেন পেশেন্ট আমি থাং মাত চিমে পো আপেনকে আঝা তুম পুপু যে লা ডেঙ্গু কিছু ডেট ফিতা এ বাং কার্জন লাহাই কমজুরি পু লাহাই দোদো পুনস্তামে

0: abang etang tamatang ne. So basically khoptai si ba nikep lan bakto to.
1: Tangte doctor labang so kisu 2023 an inkan ki penangana tumke labang so kisu longdun lo la pen penangana tumke apran sitami kedam ta do ulo la si la so kisu 2023 an inkan si do chotma mati non lomta do ikbom lo labang so kisu
0: la so akisu aprang penda duma ve la ki pu bangge sungikrum ponstame esonalam ilitum doctor sum ke chingwa tengte aprang benda dota hai bonstame aprang ko itumlong kilangi test ke kuri je aphuso lo itum blood asonai test kuri lo dengu duma ve ma lae son bangke ave lasi hula so kot ke avide puke pulor ke une bonstame laso aninkan la 2023 aninkan bangke khai piklo la bangke kona penoni wang la bang pune onstame lasso khutsi itum chini iklo je dengu dolopu apen ladet pike itum ajata patient la barikha ahut mainly itum patient le wang phuki soplote itum test kuri ri onstame lasso aninkan det phi itum authorities tumta state long talo itum apen tuma district authorities tumtalo itum la support bank ko sonsi pavide dima pu apen ladet phi itum non la so chuneng aninkan that is 2024 ta itum cases long lo ponstame serious pickali apen ke long apai ke comic pick
1: tangte doctor la dengue ke su ke rong atum ta long ma mati la thoi ki do tum si long un chot lo
0: la so kisu ke rong ta long ta hai ma thoi ta long ta hai ponstame thoi long bang ke besi chanchet athe itum bang rong long ke lang lason drain ta ho lason bang ke kom apen langkili jaga do ponstame itum dak thoi long ke itum acha drain do do apen lang bung lason lang kili le lang bang ke ong si ke thek long lo la sopot si thoi long si ong mo chet ponstame agonili thanik thupo lage rong ma thoi puge kali nahok ta me kachi re si do si me
1: chorolo doctor nangli klardak pen than ponapot tangte doctor la dengue kisu ki kachi una kisu ma
0: dengue kisu ke kachi un puke itom research long ta ma nonan pini anta theklong le pinla মানে মুনিত ইনুত ডেঙ্গু লিডো প্লটে কিছু কিডো প্লটে লাফানকে চোরা পেট নাংনে মা চিংকি রাপেট নাংনে মা ইসিবেদা চয়তা চি ই লংলে পোলাসন বাঙ্গে আবে লা বাঙ্গে ডেঙ্গুকে ইনুত আমুনিত কিচি উনকে লাগে চিটিম কে চেক আকৌ লাটা কাপড়ে কে চিটিম গালি লা এডিস চিটিম আপেন লাছ আপৰ নিলি এনেক এডিস চিটিম বাঙ্গে কে থেকলং কচন ল পুলতে লাবাঙ্গে থেকলংগে লা আচিটিম আপকলং টিকি এসন ইসি সিরি আক লাইন দুপ লাকে আকেলক পে নাকি সো লা টিকি এসন কে থেকলং লসন আজাদ সিদুদু বনস্তমে লাবাঙ্গে আকো এক্সপার্টস তুম কালিতে পুলর কেউনে বনস্তমে যদি চেপাং পাং ঠেক ইংতুং যে লাগে ডেঙ্গু চিটিম লোমা পুলতে লাবাং লাসো চিটিম আপক লং লে লাঙিক প্রতি নাইতম চিনিক প আপেন গে লাসো চিটিম লং লে লাসো ভাইরাস ডেঙ্গু ভাইরাস বাং দুইক লো পুলতে লাঞ্চি লাসো মুনিত বাংকে ডেঙ্গু কি সো লঙিক
1: পাংতে ডক্টর পামোপেন তা ইলি তুম চান ইক লো লা ডেঙ্গু কি সো কি ফেরি মিমিয়া কি সো সিরিয়াস প্রবলেম লাসি লাসো কি সো ফেরি মিমিয়া কি সো লোপু কুসন সি গা চিচিনি প
0: লাবাংকে ডেঙ্গু কিছু উপলতে আফু কিছু নিংবাং পকে দাম লাই বাঙে দৈপ লাচি নিলি চুনিংরিপ যে লাচন হুটলে নাংলি তুম বাইক নয় পুলতে বেমার বাং হাই ও এ হুচি ইতুম বাং ট্রিটমেন্ট করি পেন লাবাং পাসাঙি কক বন সিতামে কিছু ও পুলতে সিমটমস বাংকে লাল আনুকান পেন আংহো পেন আবিজাং প পেনকে আঝা তুমকে চিঠি বাং নো সি পু লাসন দোপ বাংকে লাক পুতোপ লাক চিঠি বাং নো সি মানে

0: ne la sohut bang ke ang por long ta lang ki do bang cheng lo kalite a pok long ta lang ki do bang cheng lo a pen kalite a vi ar lo pen hong pen chi char chi pustami ar lo pen la si ako e phong tuning rik po je la sona por pa bang ve si ki me athe la an severe le bang pote siksa la si a jat phu ki so pulote la sohut bang si nang li tum wang pen check up kurite la bang ke itum khang bang khang po
1: tangte doctor la dengue ke su chipa mi un ma mi det un ma la bang so ke su
0: itum prang pen ta je thanik bom lo dengue ke so ke viral la ke so la si phere me mi puke la lo je viral ke so ke non an ta a treatment na ve jine ba itum malaria pu le puik na malaria pan ta itum tablets to mane drugs to la so a medicine do la le chote a malaria pi pan ge pathi un bon sami dengue kisu bange virus support lason thanga medicine ta ve lasi doctor tum kopilo ki vi inte thanga medicine ta ve pula bang ta nang li arjuta hai itum bange kopilo nili tum ge la virus bange pathi bange dowai be bon sami la so virus pen abang ar lole lutte kupi pilo pahing notikang jeneba kidney ta pa phangno dodo ma kalite aning ke wang pen bang ar lo lang pakom upo jeneba dehydration so lahai bange itum bange pipi lo laso virus pang e bang lo pahing no la bang itum kasimar phan borik po la son le borik bom plote hu la serious station ke dam dete tahe tami serious pick pon prote la bang ke kasik sak dui chat pen aro e son lam ning je po je virus ke so pochi dak bang ke immunity poke la bang ke kinang sot bang lo pen ke immunity poke e bang itum kwan lo kang tang e bang ar lo kwan lo kang tang la si la son hut ke kichu gi junta chere pen pen akime kime হরমু চু প্লোতে বাং ইং তাং পো ইমিউনিটি বা ইং তাং পো প্লোতে আবেমার ফান্তা তুম কেছে দান্তা জয় কে
1: তাংতে ডক্টর লা ডেঙ্গু কে সো লং লো প্লোতে কুপিয়ে দোয়াই লগে চু ইক নং পো আ দোয়াই দো ইক মা মাতে কোসন ইক ল
0: la dengue ki so bangke lason dowai bangke ave tum lason amuka tablet le choplote virus bang pathila popuke ave monsame itum non ge thanik ji bangke lalo je phuki sot ki chu jun bang akime kime hormu chunam po আপেন লাং লাং বং জুনি পিক নাম্প আথে লাস ভাইরাস বাংকে ই বাং আর লু আর লাং হায় সান লাপটি সো ইং ই লো ফুগি সো লো লাস লাস পচি লাং বং জুনি পিক নাম্প আপেন কে লাস বেমার বাংকে হসপিটাল লং বাং বেগ নিয়ে বেমার লো লাদেট পিসি ডক্টরস তুম বাং লাং পেন নাংলি পান টেস্ট আমক খা মাং না পাকলে মিক পো লাদেট পিসি ইলি তুম চিনি পো যে নাংলি বাংকে হসপিটাল লং এডমিট নাং জি মা হসপিটাল লে দোদে তে চক হেম লং লে চেলাঙি বম সি চেলাঙি বম দা চক পো লাসি আকো নিং জি থু লেম দে আসন লো বনস্তমি লাসো কি সো লে দু প্লোতে আপ্রাং সি নাংলি তুমকে ফার্মাসি লং দাম পেন ট্যাবলেট ফুকি সো ট্যাবলেট চো পেন হেম লং দুই গ্রি নয় ফুকি সো আপেন বারিখা পর প্লোতে নাংলি তুম আপ্রাং সি হসপিটাল লং ওয়াইং নয় চি চেক ইং নয় আপেন ডক্টর নাম নাং থানিক পো
1: চরুইক ল ডক্টর তাংতে ডক্টর নাংলি তুমলা ডেঙ্গু কি সো পুথাক চেরক তো আমাই পাদোপন ইকমা হেলথ ক্যাম্প পাদোপন ইকমা
0: কালাং লাবাঙ্গে হেলথ ক্যাম্প বাঙ্গে আদুই আদুই দুদো লাবাঙ্গে ডেঙ্গু পু আকে সোফান চটকালি ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ পুকে রাখে চিটিম মা থেরো তহ মা ফিজু তহ লাহাই পেন আজাত আ বেমার নাকি উন পু লস আ প্রোগ্রাম দুদো সে লাগে রং রং আটকটা দাম দাম অ্যাওয়ারনেস প্রোগ্রামটা দুদো আপেনকে কিনাং সৎ লাগে সোসে আপ্রাং কোসন সি ইতুম চিরে পেন দু পো আথে কে সো দে তা ফিকে লাগে মা দু দা চিনি গলো যে হসপিটাল লং ওয়াং নাং পো সে চেলাং নাং পো বনস্তামে কিনাং সত বাঙ্গে কোসন সি ইতুম লাসো বেমার পেন চেপা প্রি উন মা
1: তাংতে ডক্টর পামপে নাংলি পু ইকলো যে লাসো কে সো কি কাচেরি নাং জি কে সো পু লাসি লাসো কে সো কাচেরি নাং জি কে কোসন কে পালং লি জি ফান কাচেরি নাং জি কে
0: লা মো ইতুম চিংকিক বোম কে লাসো আবেমার পাংকে চিটিম পেনসি নাংকে চি উন ইতুম ইনিং লং চিপি নি কে সন্নি হরমুল কসন সি লাসো চিটিম কিদো ও মা কিদো আনিং হাং আদিম বাং পাবে দেত নাং পো সি পাবে দেত নাং পো পোলতে ইতুম চিনি দাম নাং ইপো যে চিটিম বাং কোনা সি কিদো আনিং হাং আপেন আপ্রাং ইতুম নন চিংবা একলো যে লাসন লা ডেঙ্গু পো আ চিটিম বাংকে আনিং হাং বাংকে লাং কিলি লিয়ে দিম লং বুং আলাং সো ইতুম বারিখা হুটপটে ইতুম চিরে পিকনাম পো যে মির কে এ দিম তো লং বুং লাহাই দোপলতে ইতুম বাং লাস লং বাং কে পাবি দে নাম পো ড্রেন লে লং লি লিয়ে দিম দোপতে লা বাং টা সাফাই নাম পো মানে ইতুম কি দো কে থাক আদিম বাং সাফ সিগুন বেন বি নাম পো পলতে লা চিতিম বাং লাস দিম লং রিঙুন দে থাকবো আপেন লাগে হেম আঞ্চত কালিল ইতুমা কলোনি মা ইতুমা এরিয়া ল

0: la support bang kadogo vita la son chirung pen la support kuri pute la bangge la so chitim bang avidet po puthot chitim bang koson si nang pachek nang nilo plote la bangge joy kilo nang litum ta chinik po la bangge tum dengu a chitim nang ge chekke kaching kita to dolo je la so chitim bangge adapa por ma anar lo por si nang chek chek po la bangge hoklo monstami ajuta nang chekta hai lasi itum bangke kopilo binam poke ajule ke mekjang plote musiri bang chi hing pensi mekjang sikimi apen anarlo por prote pi bang itum iri iri king hai cover lap a chapatang lap la sona tingthang nang po plote chitim nam nam bache kunilo bad baki ke chitim pakati apot tum ajata use me repellent sa do ajata do lahai pen chitim bang nam pachek nang nilo tim le nam pachek che plote dengu ki so bang ke long angring ke avelo apen ke lalo musuri bang chihing nang po bari khalo phangok piglo pustame ajastame la itum musuri ki chihing pen itum la dengu ki so bang ke chepa pri un po lalo
1: churu ik lo doctor nang li clardak pen than pon pon tangte doctor penang na tum che than je men su pi pen labang so ki so chepa mi un pu labang so lam ko ana ho
0: o labang nang li nang kar ju bang tum phanang ar ju piglo patient tum ta apen labang ke chini bang aning hangbang doi pipo itum medical hin pen itum research to do la so puthak same non anta la support bangke main supi athe kalite main supi arvo ki upen ke choplote labang la so dengu ki sophan ki meji pu la son thangta theklongi ge anta nili isi ingneg me me alam pang se nang thaipo patient tum nili la son talong ipilo main supi arvo bang ki upen la so arvo ki jun pen gastritis ke khai pen si ke bang da dolo mate aning ke bang la arvo ake vai to top top mat la son da dolo la si chu i grip ke pupelo bonstami ajat ke cho hormoson la men supia arvo ta ho a men supia thi pusame la son chume bonstami dowai lo pupen arvo chore ma thi ta chore potela bangge ale bangge thiklongi ke
1: choro i klo doctor nangli clardak pen than ponopon tangte labang so ki so cholong lo puloti platelets la pinyang kok titi bu la si la platelets si gopia phan no
0: nili monai thanson la dengu bang so pik plote la so virus bang kopilo bibi ke la e bang long avi long platelets pu a hormu ban pathila peti la si kachini nang sot ke platelet ke kopilo plote joy ke pen plote platelet bang e bang long ke avi itum na hoks tame amek le do pte avi pajang u e pan si platelet bang ke avi pakhangi pan la lo akam bang ke la si la so platelet le ka ve plote avi bang khangu ne det po ke so bang tanu plote inukan pen avi ki jang teng ho pen avi ki jang mate internal bleeding pu apoklong avi ki jang la hai bang ke la platelet pu a hormu avi long ki do bang so virus bang pahing no lapteti la si la son a patient itum theklong lo plote blood test pen lai po platelets pang le comic pic plote la platelets pang athe a virus bang e pathiune monsame aprang kachingi son kopilo la so virus e bang lo pahing no plote la platelets pang pahing no lap plote itum kopilo ki bige doctor tum ke platelet pic bom po athe la so virus pang ki do kereng un e bang lo kereng un po ke lage hoptai si mani ke plan vechi don ti la so ki do tik itum bang thangta la dengu ki so a patient ban thangta pasik sakse plote la hai ku pipilo ki paheng no la hai tum bangke pathi ki bompo pa mi phansi la pu pik bompo la si la so hin si platelet ta pipen la ke hing no tangan ke tum refill bang kurik bompo
1: tangte doctor la bang so ki so ar ta lam ta du ik ma la pen ko anar ta hu si la bang so ki so ki long long ma
0: la so a dengu ki so monitum ason ma thata je osomar tum মাতে কালিতে আকে সার তুমি কেলং আংরিং বাং বেশি পু বনসামে লাবাঙ্গে আহক কালি চিটিম বাঙ্গে মাজক ফান্ডা চেক চেক অসমার তোমাতে চেক ল রিসমার সারমার ফান্ডালো গরজাং ফান্ডালো আপেন সার্পি সরবরাতালো লাসি লাবাঙ্গে নেকে রিসমার নেকি ইং টাংরাক নেফানগে থাংঠে পলসং কালি চিটিম বাঙ্গে লাস চিটিম বাঙ্গে মাজক ফান্ডা চেক তাহাই আপেন মাজক তা আটা আলিং কালি মাজক তা লং তা হাই
1: tangte doctor la dengu ke so ke long tang atum puthot la bang so ke so ke long thu ji angring do ikma
0: la aprang si itum kachini nai ke dengu virus bang son pli do deng 1 deng 2 deng 3 and then 4 si la so a virus bang ke e phong le long bustame ako puthot ke long I angring do apen itum la son si kachini glo je virus plote e phong le la so a virus a kisu du plote immunity develop kuri po phige long le lo pulo so jene ba non example virus 1 pen si long lo plot

0: তে লাস আমনিত বাংকে ভাইরাস ওয়ান বাংকে আকো লং কিলং বাংকে আংরিং আবে পঞ্চামি তুমন কাচিং বাই সন সন প্লি দো লাসি কাপড়ে কা ভাইরাস বাংলে লং ঠুলক পোটে কিতাব লংকে টক দো তুমি লং লেলাং নন কো ডিফু লংকে পঞ্চামি লা দো প্লটে কাপড়ে কা ভাইরাস বাং মেইনলি টু বা ফোর প্লটে কিসো বাং আন সোসে কে টান থুই লাবাং সে আংরিং দো আপেন কে ইনে নন প্রাংসি ইনফেকশন লং প্রতে লাবাং এ ফুকিসো পেন পক কচকর মা আনিংগে বাং লান চত হায় পঞ্চামে পুথত আকো ইনফেকশন লং টোপলে লাপেন্দা সুস লাপেন্দা আরো কে হায় কিসো বাং লং পলাকে লাই আবি কে জাং তাহ আপেন কে আইসিউ নং কক লাই আংরিং দো
1: তাংটি ডক্টর আকিনাং সত নাইলাম রঙাজো কি দোয়াতুম টং সে কত পেন লাসো কিসু লংলো ফুলতে গুপি লগে ক্লেম ইক নাংজি আথিমা রং আলম কি মেন মেন তোবার হিনো দেক পোয়াং ঠেক ঠেদেত লাসন তা দোকক টিটি লাসি লাসো পর হুট পিনি হেম দোকক পেন কি ক্লেম নাংজি আবার সাইডো ইকমা
0: কালাং লাবাং ইসি আলাম কিথে বাংল যে মেন মেন বাং রং লং রাস্তা কাহিং নো পেন বাং টং ঠিক থে তাদু তো নীলি থানিং গিজিকে পুঠতকে আফুগিসোকে দোবেক ল লাসি ফুগিসো প্লটে প্যারাসিটামল লাস টেবলেট বাং চো পেন ফু বাং পাহামে আফুগিসো বাং পাহামে আপেনকে লাং বাং জুনিত পিক দং পথে ফুগিসো প্লটে ইং ই বাং প্লটে এ বাং লাং হাই ইং সিপ্লাপ আসন ল লাসি লাং বাংকে জুনবম নং আপেনকে প্রেস্টমল কিচো পেন লাসো ফুকিসো বাং মিমে প্লটে আজাতা পি তামে রুমাল তামে লাং লং নিম পেন লাসো সর পেন লাসো ইতুমকে পুপুকে আফুলং পার বি পেন লা ফু পাহাম লাপলাতা ইতুম বড়িক মে আপেনকে কিচো জুন বাংকে লহান কিলির থেসো আসো লাহাই কিচো পেন সি কিনে নংপো সামে কি উন আনকে কোয়ানলকে বড়ি পেন হসপিটালকে বানছি বা বড়ি নংপো
1: কি জুৎসি নাংলি ফানার জুথুইং তো ডেঙ্গু আকে সো গভর্নমেন্ট পেন কপিনি আকেরাব দো ইগমা কাছে ল্যাংজি ফান কেরাব আবার সাইড দো ইগমা
0: সো লাসো আহিন বাংকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেন ইসি অর্গানাইজেশন লাসন দো অর্গানাইজেশন মতে ইসি ডিপার্টমেন্ট দো লা বাংকে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম পু তার মানে লাসো আহিন কে মৌলি তুম চেথান সন চিটিম পেন কে চেক বেমার হাই জেনবা মেলেরিয়া তহ ডেঙ্গু তহ লাহে পেন লাহে আসন বেমার কোসন ল বেমার ইতুম পাবেই ফান আপেন কি দু প্লোতে কোসন সি রাব দু নাম্প লাহে হিন দো আপেন কে লাগে সেন্টার বডি তো দো স্টেট বডি তো দো আপেন ইতুম আসাম সরকার লং দা ইসিয়া সেল দোপ আপেন ইতুম ডিস্ট্রিক্ট ওয়াইজ তা সেল দো দো লাসো হিন পেন সি ডিস্ট্রিক্ট হিন তুম বাং লা স্প্রে করিক প স্প্রে করি পেন লাহাই চিটিম লং নানা চিটিম কি দোমেমে আদিম লাই স্প্রে করি প আপেন কে হেলথ ক্যাম্পস পাতিটি হেলথ ক্যাম্পস পাতি পেন মণিতুম ফান কচিনি নে মণিতুম দা তো ইপে ডেঙ্গু কে সো কুপি ল পু আপেন গোসন ল আস আপুথাক আলাম থে কে থান দা দুপ আপেন কিসো কে লানা কোসন দন কুপি পিচো নাম প লাই তা থানি দুল আপেন কে লাস ন্যাচারাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম আহিন পেন সরকার হিন পেন তা ফাইন্যান্সিয়াল পেন টেকনিক্যাল এসিস্টেন্স পিপি সেল লং আপেন সেল তুম আপেন ইন্ডিভিজুয়ালি মেথাং মেথাঙা ডিস্ট্রিক্ট তুম লাতুম তা এঙ্কে কোনানা ফান কপিল কিনাং সত যেনবা ইতুম কচিং কি মুসরি কচি হিং পেন আজো ফানকে চিটিম নাং পা চেক চেই ফান সো লা সপট মুসরি লাহাই তা রং লং তা রন রন ল মনি তুম ফান পাচি হিং ফান লাহে লাহে আঝা ঝা সন্দ
1: তাংটি ডক্টর কাছে থানাং জিয়ালাম কে দো ইক পিক সেটা আপরালাম দো ইক ককপত পিনি ইলি তুম ডেঙ্গু আকে সো অপুথা কি লাপো আনলি চেথানাম ইক চটল না নাংলি আপর নাং কাছি পি লাপেন রেডিও কার জুয়ারাটা তোমা ফান ক্লার্ডাক পেন ডেঙ্গু আকে সো অপুথাক থান পাচিনি থে কাপত চোরলো নাংলি কে ক্লেমা সায়ালং আনসো সে আর নামলে আহির জুমি নাং পা পি দুনল না লাসি পিনি ইলি তুম চিহু চিপুত আলামজির কে লাপো আনলে ইংটন ইক কক না পুথত নাংলি ফান সুরি সুরিয়া কার্ডম পাজির ইকল
0: কার্ডম নীলিতা লাসো আপর নাকি পি আফান আকাশবাণী দীপু ফান সুরি সুরি কার্ডম পিকল
2: লাপন আপর নালি তুম ওক পুরানা যায় মেঘাং ডেঙ্গালং পেন ডেঙ্গু অকে সু অপুথা ডক্টর লিন ডক রং পিলাপেন ট্রেসি রং পিপি অম্বং চিহু চিপুত আর জেগলং তাংল লাকে আকাশবাণী দিফু জামেকে পেচেটাক পনবম লাকে এফ এম বেনেলং পেন ফারুই সিরাত বরাসরকে মেগাহার্স লাপেন নিউজ অন এয়ার এফ পেন টেনাং লিটম কেডো অনাচা মেকটা অর্জিলং ইকজিয়ে

0: Lapana por nalitom English salon aja megang denglong pen asonson English salon arjiglong tanglong lake akashwani difu adun tu jutang aharji aja megang denglong pen karbitum amir don prakso putha kamsing ti sola pen hevelin timo piangbong chihu chiput arjig sinang
1: কার্বিয়া খেয়ালং মেয়ডং প্রাকসোলাকে ইসি কেনং সত আজাতন বিনং আথে কার্বিয়া খেয়া জুতাং জুবাতকে লুন তুমু পেনসি চিরাপ প্লাঙা খাই লাসি মেয়ডং প্রাকসো কাছে মার পেনডাং লক কি থিপ কি ভুত কে থেং লাপেন কোসন সে আর কি কেপা দুমা লাসপুথা কাছে থান জিয়া ফান পুরা কার্বিয়া খেয়ালং আনং কাছে থাংক্লং ওভে কি মিয়া ধুই দি সার কামসিং টিসো ফানসি চুফা ইগলং আলাংলি নন মামাত কার্বি ট্রেডিশনাল মিউজিক স্কুল লাকে আর্ট লা পেন কালচার ডিপার্টমেন্ট পেনকাং পুপন আ স্কুল লি দকমুকালং আলা দাকা থানবাং আসাই ক্লেমবম লাসি রেডিও নাঙ্গার জুডুনা টুমা ফান আফ্রাংসি কার্ডম পাজির লো লা পেন আংলি ফান্স দামে কার্ডম না পাজির ইগল কে হাই কার্ডম তং তে পিনি কে কিচেং সি নিলি নাংলি ফানাঙ্কার জুইক জি লা পুহান লো মির ডং প্রাকসু কুপিয়া সন লো লাসো পুথাক নাংলি রেডিও নাঙ্কার জুডুনা রাধা টুমা ফান কে থান পাজির মি ইক জিমা
2: মির ডং প্রাকসু লাকে ইলিটুম কার্বিয়া খে আংবং মাতে কাপড়া কাপড়া খে এটুম ইস্তামি মেথাং লুন লাম মাতে পরম পুঠি মাতে তুমু আলং টাকা চেরা প্লাং দো লাকে আং কুং কুং আং ডেং লাপেন কিঠি কে জাং লাপেন মেথাং রং এট আলং নিং চেপা রং লাই হুই লংটা কেনাং সৎ লু মির ডং প্রাকসো বাংকে লাসে লাসো আমির ডং প্রাকসো কে আ কাপড়া কাপড়া আমেন দো লাসং সে চেং পি চেং সো চেং বরুপ চেং লিসু চেং কুম্বাং চেং লাংপং চেং দুম দুম তার চেং চেং লাসন হে হই দো লালো লাসি চেং লা কুসন সি কার্বিয়া খে লং কে নাং সত মা কে চেরাব মা কে লাই হই লং সি চেরাব দুলো
1: কালা নাং চুরু ইগল মিরডং প্রাকসু কুপিয়াসন মা লাসো পুথাক নাং লি ক্লার ডাক পেন কে থান কা পাজির মিয়া পট তাংতে নাং লি কি ইনুদ দা দুহুই দিলো পটসি নাং লি কমেন্ট টু পেন সি দুহুই দি আমান নাং লি কি লং ইগল লা সপু থাক নাং লি নাং চাথান ইক চমি মা
2: লাল ধুই দি কে মান পবাং কে লাল নি লিটা প্রাং বিহেক পেনে কেচারলি নিং হাং ও লিটু মালং রং লং স্তামে সি রিসো ইয়াং তেরাং পুলা সন্দো মির জেং ক্লাব পুদো হো সহুত 1998 হলা সুত কাং পুদো নি লিটা বিহেক লাং হসো কে নি কান ফট ট্রক সি দলাং স্তামে হো সো পেন স্তামে লা রং লং রিসো ইয়াং তুম কি লুন কি কান লাই হই পেন স্তামে কেচারি দুনলং মাতে কারজু দুনলং নাকে পন তুমতা দল লাসন পেন্সি নিলিতা কাপড়ে কাপড়ে আলং কি দুন স্তামে ননসন চেং পি দুই দিয়া মান কসন সে লং নেই মাপলতে আহক পেটকে হসহুতকে চমকান আলং সি আমান কেলং আহক হাকে চেং পি কি ঠিপ পুনন কারহি কারজে আলং বাংকে দুই দিয়া মানকে ডাকসে আহক পেটকে পি স্তামে নন বাংকে কারবি খে ফান মাতে ওই কিমিয়া ফান পুরা কার্বিয়াং লন্টন মাস কাউন্সিল পেন স্তামে সি পানং ল আর্ট এন্ড কালচার ডিপার্টমেন্ট হেন পেন স্কুল স্তামে কে টি এম সার আই লাপেন কে টি এম এস লাসন আলং লং স্তামে কাং পুডল লাসি নন বাংকে লাসো দুই দি প আং ডেং বাংকে লা ডাক স্তামে কে চার্লি আবার সাইডল নন বাংকে
1: কালা কালা হে নাং চুরো ইগলো নাংলি ফান ক্লার ডাক পেন নাংলি কুমেন্টু সি দুই দি কিমান কে পাংচেং মা মাতে কিমান মা লাসো পুথাক নাংলি কে থান কা পাজির মিয়া পদ তাংতে পামু হেড নাংলি মির্জেং ক্লাব পু লাকে নাংলি কাহাচে লাপেন কে থেকে দিং এদাম আদিম তাহাই পো লাকু নাসে কি দু ইগলো লাসো পুথাক নাংলি
2: লা মির্জেং ক্লাব পু লং কে লা ডাক লুম্বা জং ল থেস আজুর আলং সিদু লাবাং কে সিং টি সরং আলং সিদু স্তামিলা থেস আজুর লাপেন ফংলাং সু লাসো আহাওয়ার আলম সিলাসো মির্জেং ক্লাব পু বাংকে দু নীলি কেহাচে আদিম লাকে লা ডাকল লুম্বা জং থেস আজুর লা সিং টি সরং সে হাচিল নীলি আকে সারা মেন লাকে মোজা টিসু লাপে নীলি পায়া মেন লাকে কাচিং লেংপি
1: এই না চুরু ইগল লাসা পুথাক নাংলি ক্লার ডাক পেন কে থানকে পাচির মিয়া পট তাংতে নন বাংকে মির্ডং প্রাকসু আলাম লি এলি যে থান ইগ না চেং আলাম লেবাং চেং ল না চেং কার্বি তুম নাংলি

0: আছে লাল নিলি গে সয় কে লাল তালা সন্থাক থাকলো পা বিচেত পাঠে চেত লাবাং কে ইলি ইনিং কে হাংলো কানসি পাঠে ইমা পা বি ইমা লাপেন কে হং বাং তালা সনল কে হং তা লাং নাংজি জং সে লা আন কে থে পেন লা আন পাং আর নাংজি পার থার নাংজি লাটা দু লাটা গাছে আটে অত লাপেন আর মুং আং টং পালেংজি লাই হুস্তামে ডাকডু লাপাংকে ইং ডেং এ থম দুই ওরে টং পো বাংকে ইং ডেং সি বাংকে সে আবং ফার লাসন সি পুপো লাবেন ই সে বাংকে লা এরিগে দেব দেব আবাংকে আপক দি আবং ফার লাপেন আপক লাসন দজি লাপেন আসে পাদ ফান বাংকে লাবাংকে আর টুং স চেক মাতে মে পলুতে আর ঠেম চেক লাপেন চেক সো আসন সেলাম লা চক সামে হক পেদ বাংকে আর টুং সো সি মে বাংকে আর কি পাদ বাংলো লাসন সি ইং ডেং এ থম দো লাদা ইং ডেং এ থম চেরপ চেরাপ পেনসি মুরি টং পু ইসি চেপলাং জি লাসন সি দো
1: কালাং কালা নাং চুরু ইগলো নাং লিফান তাং তে লা মুরি টং পু কিবুদ আছে তামে নাং লি নাং পারজু ইগ নাং জি বট
0: পারজি

0: সন সে আশিস্তামি দলক লাটা লাসন থাক থাকলো খোলা পংসি বুটুমাসন কুপি আলুন আটে অট সেকে পঞ্জিমা লাটা কার্ডেং লং না পেন না ইংহু ইচ্ছে থেকে বাং ইচ্ছে থেকে চেন না পেন ইংহু কাঙ্কু কেপা বি লাহাই হু ইস্তামে লাদাক পেন আং দি পেন পাচে তন সি লাটা তে অট সন সে দু নেই লাদাক
1: লাবাঙে
0: চেংসু লাবাঙ্কে লাবাঙে ইং চিন লাম লাসন পিত লাসন মানসি সনসে লাকে
1: তাঁতে লা কুপিয়া হুসি কি থিপ দুন্দু নালি নাংথান ইং জিমালা
0: লাবাংটা হোক পেল লাবাঙ্কে চেং পিপেন চেংসু পোলা সনসে হলা চমকানালং বাঙ্কে নাং সট আরঙা জেল চারহি চার জেলংলা চাম্বরুক সৎ চেং পুটা পুলা ফানমাঙ্কে লা চেং সো ফানমাঙ্কে লা সে হলা সরছি কেনাং সৎল চমকান হুট বাঙ্কে লাল
1: এ লা বাঙ্কে এলি তুম মাখাই তুম কিছু সে মার পু মা মাতে লাপু কে নাম ইক আজাদ লোলা
0: আহক পেট বাঙ্কে লালো নন ওই কিমি নীলি ফার মাতে লাপেন বা চেট তুমলং স্তামে ইমে থাং খেই লং বাঙ্কে কে সনসে বু বাঙ্কে ঠেক দুলং লেপেনা লাপেন হলা প্রাং প্রাং হাকু কো ওয়ে তুমাঙ্গে সনসে দে তাই মানে স্তামে হো সো বাংকে থেকে দে দে পোলা নন বাংকে লা বাং খে লং বাং সে জয় বুমাত এলং লক লা সনসি থেক দন লং কে অং স্তামে হো সো পেন মাংকে চাম্বরুক সো আচেং লা পেন চেং চেং পি চেং সো পু বাং লা সন ডাক পেন সি হো সো পেন লা কাচেরাপ লক দো কারবিয়া খে লং তা
1: তাতে হাকু পেন তামি কারবিয়া খে তুম লা সো চেং সো কে সে মার লা পুসনা তুমু দো ইজি মেলা হো
0: চেং সো কে প্লাং তুমু দো গে দো লাতা হোলা রু হারবা মন লা হোলা সুহুত লাং রয় লং পেন্সি আসাং টি টাং রুম পেন্সি হোডাক পেন্সি টিম সনসি সি হোডাক পেন্সি কে সনসি লাসন দু লাবাঙ্গে
1: মুথে হেলা সুহুত পেন তামি ইং চিন পেন্সি লাবাঙ্গে কাছে মার
0: কালা
1: সোনে জানো দি কালা কালা তাং দি লা চেং সো আর কি তামি নাং লি আর কি নাং পার জু ইজি মা কে হাই

ফাই পাজুম হেক ঠেক নাংপ লাপুসন পামান জি পুলোতাংতে চিতিম আপি আসু আতিয়া এড বাগলর নাং লাকলেম জি পুলোতাংতে আর নিবাংতা আদাব আর গাংসাম হিজুং আমি কার উ মিফিট কে থর ফে এম এ কার উ লাপেন হিথিয়া লং কে লং মসকিটো কয়েল ওডোমস কয়েল কেই প্যান আজক চিতিম আপি আর প্লুং নাং মেঘজাং লোতে আজুয়ানার লো সেতামে চিতিমালান চিহিংবের নাংজি হেম আংহাপ কেথে কিবিতা চিতিম আল্লান প্যান বেং হেট নাংজি কাপাং প্যান আলাং ইংক্রো মানে সিনটেক্স আমাংহো হে হইতা চিতিম আল্লান প্যান ফুং হেট নাং লালোতে চিতিম পাতি লং লে দেটপো চিতিমা খেই চান চে দেটপো এঙ্কে ইলি তুমফান নাংচেক লং লে দেটপো হেম আরলো লাপেন হেমকম হেম রায়তা লং চিতিবক বি বেদার নাংপ লাসনসি মির তাপ আলিং রেফ্রিজারেটর আলিং এসি আলাং কেকলো আলাং আর চিম বাড়ি আরলো কয় পারক পারাক বংকক বঙাবান টায়ার চেক আংকক ঠেংপি আংকক ফিনু আপ চেক আপ হে হুই আলং লং পাচি তিবক লং লেদার নাংপ কেক্রেং আর্নি মাতে ড্রাই ডে পুপেনতা ইতুম চিতিমাখে খাংদুনমি ইরুই পেনার নি সিকে কিজুন আলাং কাপাং পেন আংক্রো মাতে সিনটেক্স হাই হুইট আনতা ইংথি লাপেন পারকুপসি পাক্রেং ক্লং নাংপো হেমকম হেমরাই আলং কেদো চিতিচম আলাংতা কিব লাপ নাংপো আরবে আর এ আলং চিংপেন মেমে বং আবান লাংপং আবান হে হুই আনতা পারকুপ লাপ ইংথি লাপ নাং লাপুসন ক্লেম লোতে চিতিম পাতি আদিম আবিদ্যাটপো লাপেন আশোক বাংতাঙা চিতিমতা থি লাপ লাংবি আলং গাম্বসিয়া পু আক লং অক পাংরেং সেতামে লাবাংস আকে চিতিম আপি আসো আতি লাহাই সি কেচো লাসন লোতে চিতিম আখেইতা বীরপ হেম আলং বিলিত কেদতা হেননে আথে বিলিত লে দো লোতে চিতিম আফান ফাংলাপ পেন চিতিম আখেই কম্প লাপেন দোয়াই কিনিম আচিতিম আলান লাপেনতা ইতুম চিতিম চেপা জগমে পাইরিথ্রয়েড মাতে 2.5% ডেল্টামেথ্রিন লং পেন পাংবুইরা চিতিম আল্লান নিম নাংজি লাবাংস আল্লান চিহিং লোতে চিতিম আবাং লান আরলো কিলুত কে আফি আলামল আদুং আনতা পাতে বক হাই হেল আনিগানবাং তা মেলেরিয়া আর ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট মেলেরিয়া ডিপার্টমেন্ট মাতে NVBDCP আর ডিপার্টমেন্ট আসর আতুম চোকামার আতুম আদন আদন দামপেন চিতিম আল্লান দোয়াই কিনি মাসাই ক্লেম ক্লেম লাবাংস হুট হেম আলং কেদোয়ান আ কিমি আবান কাংরাক কেতের চিতিম আল্লান দোয়ান তা থেরাগ্রে পিন পেন সাং সে পিন পেন নিমদুন লাভ নাংজি কোম্পানে আর রং জংসি লাবাংস আসাই কেলেলে কেফোফে দকক পুলোতে তেবক হেট সে কেলাং হেম চুনিংরি আলো পিদাম পেন মাদে লামহয় পিদাম পেন আলে চু এন নাংপো বাংফু কাছে রায়কম আনুতিনা বাংফুতা চয়ারি কেদিং পেন কেদিং কেং অপ হে হুই চিংথাং পেন তা চিতিম একে চেক পেন চিংরাই উন এবং চয় কেতাংতে আজো চিতিম কার্পলুং ওদমস হে হুই চিহিলতে চিতিম নাংবন হাই হেল হেমকম হেমরাই কাছে পাংথির হেমকম হেমরাই তা লাংবুং লাপেন লাং চিতি আবেদার নাংজি লেগবুক আনতা পাকলাম লাভ নাংজি লাপেনতে ড্রেন মাতে লাংকিলি আদং তা আর কক ব্যার নাংজি লাসন ক্লেম পুলোতাংতে চিতিম পাতি আদিম আবেপ আসো বাং আদিম আবেপ চিতিম আফাই নাংজুম্প চিতিম মুনির আফান করকেপ লান লোতে চিতিম কেচেক পেন কাপা উন আকেশো দোয়ান তা জাসেমেট পেটকে মুপেন জেথান বম ইলিতুম কার্বিং লং লংকে অং নাই আর মেলেরিয়া আর ডেঙ্গি জাপানিস এনকেফ্লাইটিস আকেশোতা নাং উন ইলো সাইন্টিস্ট আতুম নন জাসেমেট পেট কাতারলি বম লাকে কেদামতং নিকান হিনি কেথম আংবং সাইন্টিস্ট আতুম কাতারলি পেন কেলং কে লাপু হেলো চিতিম আলো আতুম আফান নেপসি আসো কে মানাজা কং পাবেল লাপসি লাবাংস চিতিম পুথত লোদাম পুং লোতে চিতিম আতুম আসো মান মেদেটপ চিতিম আফাই জুম হেকপো ভ্যাকসিনস মতে আপি ওয়ান ব্যাংক অ্যাডভান্স কাছে পাজক দোয়াই চিতিম পেন কেপা উন আকেশো আফান কেপাজক আ ভ্যাকসিন দূরে পিগলাং নন আন ভ্যাকসিন কাসেলাম তাংকে ইয়েলো ফিভার লাপেন জাপানিস এনকেফালাইটিস আনবেরলাং লাসি

0: ilitum anutinta jei vaccine ke aporateng pen en lap nangji athema labang so vaccine dona matke government pen osomara tum phan akijoy sipi bomlang la sikipi nangji ana vaccine tame pajur lap nangji jei keso vaccine do poi fix se tame ilitum amuni ratum osomar phan vaccine pen e ajok ani ganwang ta jei manda japanese an ke phlecha keso pen inur bang hini kithi bang do jailang lapente anigan wangtan bangke bangkre pho la bang so kiso ki un dolang se kosan lai tum ka chelang pondon ke kumar ne jong si afuso de pulotang te prabjin pen te boghet sarkari hospital along avia sad lang claim nang ji athe afu kiso pulotang te malaria dengue japanese encephalitis lai ta hailo afu kiso si paprang ji lasi ke jeng si hut pen si avia sad lang claim pen a bemar api ne bun check nang po anke treatment made seta chelang ilong po sarkari hospital along lai ka do ka be ka chelang avar sai non ke dipu medical college along seta me ang ton pen a facility do lablo la pen tanka maha avi pofit seta me la bangso hospital along dipu medical college along dam pen nangli tum jong si ayushman card ration card pon lo plo tangte ang ton pen ta পয়সা সে কাইসি খরচ রেপিন পেন হেতাম তুম সে চেলাং লং চিতিমা পুথাক এ সনসনি মাংহুমে মে কাছি নি নাং জিয়ালাম লাকে লাপু হেল পীর্থে আমারা নাং বং পেন চিতিম হেনল মুনিরাফ্রান কারমুদ কে অং নাই আপিল আপিয়া চিতিম সি মারাত মারেং মাতে মুনির আফান কর পেন আবি চং শিব চট কে কর তা কাপাতিয়া হুট চট আলু আচিতিম আতুমকে মুনির আফান মাতে মারাত আফান কর কে আপিয়া চিতিম এনোফিলিস পুয়া খেয়ে তুমকে আজোসি কে কর বন্তা এডিস তুম চিতিম তুমকে আনারলসি কে কর কারদম
1: লাপানপর নালে তুম মেলেরিয়া কে সপুধা ডক্টর স্যামসিং সিনারপেন লামজর কেথান আর্জিগল টংল লাকে আকাশবাণী Difu.
2: Karbi jutanga song, song alun jir ijir do, alun ke kardom deng tha o karbi an.
3: Kardom deng tha o karbi an. Kardom bin ko habis arbar owe mi an.
2: Labang salun jir kitoka bang, harsing inti. কারবি রিসন মিশরং আজে কেসেং কেচেং সি কে ফারুক্রে সির কেবরা থ্রক্সি কেবরা ফ্লিয়ানিং কান লাপেন কাতালন কেচেং কে ফারুক্রে সির কেবরা থ্রক্সি কেবরা ফোয়ানিং কান আদিম বাংকে ডিফু কারবি ক্লাবালং কেচেং সি কাতালন কে আর কয়ে জিক্লোনি ফাইং কয়রা থ্রক্সি পেন ইং কয়রা সির কেবারনি আন হালা বংশ হোট কার্বি রিসর মিশরং আজে কিচিং সিয়ামাই ফুকে জন সিং তেরাং লাপেন কংচন বাংকে রয়িংহি কার্বি রিসর মিশরং আজে তারা লাংসলং কি বিচেংকে ইং কয়াংডেং ফারুক্রে সিরকেব্রা থ্রক সিরকেব্রা ফ্লিয়ানিং কান কাতালনকে থাং থাঙা চিকলুনিফাই ক্রে থ্রক পেন ক্রে সিরকেবানিয়ান
1: লাকে আকাশবাণী ডিফু আদুন্থু কার্বি লামার জানালুন আজয় মেঘাং ডেংলং পেন আসনসন কার্বি লামার জানালুন আর্জিক সিনেম আপ্রাংসি একাই মৌ লামার জানালং পেন জিতেন তেরং লাপেন অল্পনা ক্রোপিয়া দমপেন কিলোনালুন আর্জিক সিনেম আলোন আলাম থে আপর আপর পেন হালাবাং সলুন ফান কিপু দাম কিলাপু হেনল মনি দুম আনিংকে চেহাং আতুমকে কাইকেটা চেথেকলং বের তেই লপেন আপর আপর পেন বহাম চেতং বেড়তে পোহাফান